আকাশবাণী কৈলাসহর, আজ শুক্রবার, 23শে শ্রাবণ 1948 শকাব্দ, 28শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 14ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 12 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন অমৃতবাণী। আজ রয়েছে হাদিস থেকে পাঠ।

ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতগণের উপর ফরজ করা হয়েছিল। আশা করা যায় যে তোমাদের মধ্যে তাকওয়া বা ক্ষুধাবিরতা ও আত্মসংযমের গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে। পবিত্র কোরআনে পাকের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ. رمضان মাস ইহাতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে এই মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসের সিয়াম পালন করে, এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে গেলে অন্য সময় এই শঙ্কা পূরণ করিতে হইবে। আল্লাহ পাক তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহেন না। এজন্য যে তোমরা শঙ্কা পূর্ণ করিবে এবং তোমাদিগকে সৎপথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ও কীর্তন করিবে, এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। এ প্রসঙ্গে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত: আল্লাহর একত্ব, নামাজ প্রতিষ্ঠা, যাকাত প্রদান, রমজানের সিয়াম পালন।

0: এবং পবিত্র মক্কায় হজ সমাপন। কোরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী সর্বকালের মুসলমানরাই একমত যে কোনো মুসলমান রোজার বৈধতা প্রত্যাখ্যান করলে প্রকৃতপক্ষে সে ইসলামকেই প্রত্যাখ্যান করে। আল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে অসুস্থতা বা কোনো সঙ্গত কারণ ব্যতি রেখে একটি রোজা নষ্ট করে, সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না। আল হাদিস। পবিত্র রমজান মাসের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের নিকট উপস্থিত হয়েছে একটি মহান মাস, একটি বরকতপূর্ণ মাস। এ মাসে এমন একটি রাত্রি রয়েছে যা সহস্র মাসের তুলনায় উত্তম। আল্লাহ পাক এই মাসে রোজা রাখা ফরজ বাধ্যতামূলক করেছেন এবং রাতের কিছু অংশ নফল ঐচ্ছিক ইবাদত বন্দেগী প্রার্থনার জন্য নির্দিষ্ট করেছেন। যদি কেউ এই মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো ভালো কাজ করে, তবে আল্লাহ পাক তাকে অন্য মাসের একটি ফরজ কাজের সমান পুরস্কার দান করবেন। আবার কেউ এই মাসে একটি ফরজ কাজ করলে তার প্রতিদান হবে অন্য মাসে 70টি ফরজ কাজের সমান। এই মাসটি হলো সবর, ধৈর্য, দৃঢ়তা অবলম্বনের মাস এবং সবরের পুরস্কার হলো জান্নাত। এ মাসের প্রথম ভাগ হলো রহমতে পরিপূর্ণ, মধ্যভাগে রয়েছে ক্ষমা এবং শেষভাগে হলো জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য রোজা পালন অবশ্যই কর্তব্য।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন হাদিস থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গান।

সমবেত কণ্ঠে শুনলেন ভক্তিমূলক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সাতটায় সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীত। সকাল 8 এবং 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। 8:40 রয়েছে আধুনিক গান। 9:00 দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন হিন্দি এবং ইংরেজিতে রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। 11:00 লাইভ ফোন ইন সুরের ভেলা। 12:05 শুনবেন অতুল প্রসাদের গান। 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। 1:00 রয়েছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। বাংলা সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে 1:30। 1:40 আধুনিক গান। 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। 2:15 শুনবেন বাংলা ছবির গান মনসা মঙ্গল। 2:30 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনবেন। 6:00 ঘর গৃহস্থির আসর। 6:30 রয়েছে মনসামঙ্গল। 7:00 ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:00 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 8:10 ককবরক সংবাদ এবং 8:20 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। মিক্স মেলোডিজ 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান 9:15। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত সংবাদ শিরোনাম। মানিক সরকারের সশস্ত্র আন্দোলন মন্তব্যে তীব্র রাজনৈতিক বিতর্ক, পাল্টা সরব মুখ্যমন্ত্রী। মানিক সরকারের বিরুদ্ধে রতন অনুগামীদের মামলা। উন্নয়নে কল্পতরু মানিক, নেশামুক্ত রাজ্যে জিরো টলারেন্স, যুব কংগ্রেস নেতার প্রতারণার, এডিসিতে চাকুরি দুর্নীতি ফাঁস, স্বাধীনতা দিবসকে সামনে রেখে ফের পথে বিপ্লব রাজীব সুবল। স্মার্ট মিটার নিয়ে মানিকের স্বীকারোক্তিতে মুখ পুরল সিপিএমের। দীর্ঘদিনের বেহাল রাস্তা পরিদর্শনে মন্ত্রী টিঙ্কু। ইচাইলাল ছড়ায় জাতীয় পতাকার চরম অবমাননা। ধর্মনগরে

ব্রাউন সুগার সহ আটক এক। জুলাইবাড়িতে বালিকা বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী। কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। নাবালিকা অপহরণ কাণ্ডে পুলিশের জালে এক যুবক। উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এক প্রজন্ম পর নাটকীয় সূর্যগ্রহণ দেখল কোটি কোটি মানুষ। বালুচিস্তানে কেপি থেকে পিওকে চার ফ্রন্টে জগছে জিন্নার লঙ্কাপুরি বদলে যাবে পাকিস্তানের মানচিত্র। টেক্সাসে ভেঙে পড়ল আমেরিকান সেনাবাহিনীর হেলিকপ্টার, মৃত দুই। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়ছেন ক্যারোলিন লেডিড। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সতর্ক করলেন ইরানের সেনার উপদেষ্টা। যদি আমি মরি আপনারাও মরবেন, কেন সাংবাদিকদের বলেছিলেন ট্রাম্প। কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ফিদেল কাস্ত্রোর অন্ধকার দিক বিপ্লবের নায়ক নাকি দীর্ঘ স্বৈর শাসনের প্রতীক। জুলাইবাড়ি পিএম শ্রী এম এম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়।

উদ্বোধন হল 480 আসন বিশিষ্ট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। ধর্মনগরে বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি দেশপ্রেমের বার্তায় মুখরিত জনপদ। ওল্ড আগরতলা ব্লকে উৎসাহ উদ্দীপনায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হয়। রান রেটে কমলপুরকে পেছনে ফেলে ও ফাইনালে উঠল কৈলাসহর। এশিয়ান ও অলিম্পিক পদক জয়ের প্রতিশ্রুতি দিয়ে দিল্লি গেলেন কমনওয়েলথ স্বর্ণ পদক বিজয়ী অস্মিতা। শ্যামসুন্দর কং জুয়েলার্সের পক্ষ থেকে সংবর্ধিত করল অস্মিতাকে। জয় পেয়েও ছিটকে গেল বিশালগড় মহকুমা। খালি হাতে আসার শেষে শেষ করল সাভ্রু মহকুমা। তিরঙ্গার সাথে জড়িয়ে রয়েছে আত্মত্যাগ, গৌরব ও স্বপ্ন রতন। জন্ম ভিত্তিতে সোনার মেয়ে অস্মিতা পেল রাজকীয় সংবর্ধনা। ডিয়ানা মজলিসপুরে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। কিল্লা ব্লক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পাকা ভবন উদ্বোধন করা হয়। সংসদে অচলাবস্থার জন্য রাহুলের সমালোচনার স্বরূপ রবিশঙ্কর প্রসাদ। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং কৃষি পরামর্শ। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সকাল 8:30 বাতাসে আর্দ্রতা পরিমাণ 95% এবং বিকেল 5:30 60%। ঘন্টায় 6 কিলোমিটার বেগে পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। আজ সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 10 মিলিমিটার। আগামী 16 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 থেকে 36 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 6 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 95% হতে পারে। বিগত কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণে তুলনামূলকভাবে কম থাকা এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে জমিতে ত্বষের উপর কিছুটা চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় জমিতে বিশেষ করে সবজির জমিতে হালকা জলসেচের প্রয়োজন হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই নিজ এলাকায় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জলসেচের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এলাকাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস জানতে মেঘদূত বা মৌসুম মোবাইল অ্যাপে ডাউনলোড করুন। নিঃশুল্ক এই অ্যাপ মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যেতে পারে।

শুকরের এ সময় কৃমির আক্রমণ হতে পারে। কৃমিনাশক ওষুধ প্রয়োগ করুন এবং যথাসম্ভব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জমিতে গান্ধী পোকার আক্রমণ দেখা দিতে পারে, জমির আগাছা পরিষ্কার করে নিন। প্রাথমিক অবস্থায় গান্ধী পোকা এই আগাছায় জন্ম নেয় এবং পরবর্তী পর্যায়ে ধান গাছকে আক্রমণ করে। দেখামাত্র পোকা এবং পোকার লার্ভা নষ্ট করে দিতে হবে। আক্রমণ

মাত্রা বেশি হলে রাসায়নিক ওষুধ, যেমন ইপ্রোনিল 1 মিলিলিটার জলে গুলে স্প্রে করতে পারেন।

বেগুন ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। আক্রান্ত ফল এবং অঙ্কুর সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। এই পোকার প্রকৃতিক নিয়মের জন্য জমির বিভিন্ন জায়গায় পাখি বাসা ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া এই পোকা পর্যবেক্ষণের জন্য কানি প্রতি 2 থেকে 3টি ফরোয়ান ফাঁদ ব্যবহার করা যেতে পারে। নিয়মিত মাঠ পরিদর্শন করুন। শুনলেন সুপ্রভাত, এখানেই শেষ করছি। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী সুমন কল্যাণপুর।

শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। শিল্পী ছিলেন সুমন কল্যাণপুর, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাক্সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক খতিয়ে দেখেছেন। ভারতে খুলল লাইবেরিয়ার নতুন দূতাবাস। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু। নেপালে প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে 7 জনের প্রাণহানি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 15 জন জঙ্গি নিহত, চলছে তল্লাশি অভিযান। ব্রাজিলের সঙ্গে নির্ধারিত ফুটবল ম্যাচের কারণে ভারত আসন্ন আসিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। 1947 সালের দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছিলেন এবং নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদিত হয়ে অকল্পনীয় যন্ত্রণার শিকার হয়েছিলেন বা চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতেই 2021 সালে সরকার প্রতিবছর 14 আগস্ট দিনটিকে তাঁদের আত্মত্যাগের স্মরণে পালন করার সিদ্ধান্ত নেয়। দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে জাতীয় রাজধানী সহ সারা দেশেই বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গতকাল নতুন দিল্লিতে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি দেশভাগের যন্ত্রণার শিকার হওয়া মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সেই মর্মান্তিক ইতিহাসকে মনে রাখার পাশাপাশি দেশের ঐক্য, অখণ্ডতা ও সামাজিক সম্প্রীতিকে ক্রমাগত সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 80তম স্বাধীনতা দিবসের প্রাকসন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় শোনা যাবে রাষ্ট্রপতির ভাষণ। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে 9:30 রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বেশ কিছু সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ 7:35 জাতীয় সংবাদ 8:00 সম্প্রচারিত হবে। 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং 8:10 খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে আগামীকাল স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে 7:00 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য আগামীকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। আগামীকাল আকাশবাণী কলকাতার 7:25 জাতীয় সংবাদ 10:00 খবরও বাতিল করা হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা দেবে। ব্লু লাইনে আপডাউন মিলিয়ে 194টি, গ্রিন লাইনে 148টি এবং ইয়েলো লাইনে 92টি ট্রেন চালানোর কথা জানিয়েছে মেট্রো রেল। পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও অরেঞ্জ লাইনে মেট্রো বন্ধ থাকবে। অন্যদিকে স্বাধীনতা দিবসে আগামীকাল দিল্লি মেট্রোর সমস্ত টার্মিনাল স্টেশন থেকে 4:00 পরিষেবা শুরু হবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁত শিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম

0: একটি প্রদর্শনী আয়োজন করবে। সেখানে 24 জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং তারই উদাহরণ। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমাজ মাধ্যমে কিছু মানুষ দেশের তরুণদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তার মন্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে। আদালতে মামলা ঝুলে থাকার বিষয়ে বিচারপতি সূর্যকান্ত বলেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও তিনি বলেন, সব মামলা একই সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা সম্ভব নয়।
1: মেরি প্রাথমিকতা কেবল প্রশাসন কি উপলব্ধিয়া নেই হোগি, উসমে বহু সারে এসে ক্ষেত্র হ্যাঁ জিনকে অন্দর হমে কার্য করনা হ্যাঁ ও সফলতা কে লিয়ে কাম করনা হ্যাঁ। উসমে দেশ মে জো কেস পেন্ডেন্সি হ্যাঁ লেকর কে হমনে বিশেষ কার্য করনে কা এক নিশ্চয় কিয়া। কেস ম্যানেজমেন্ট কা ডোকেট ম্যানেজমেন্ট জিসকো বোলতে হ্যাঁ কোর্ট মে, উসকে উপর হমনে এক সুচারু রূপ সে এক যোজনা বনাই ওর কুছ এসে মামলে জো বহুত হি সংবেদনশীল মামলো কো পহলে নির্ণয় করনে কা হমনে ফ্যাসলা কিয়া।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত সফররত লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তির সঙ্গে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তারা ভারত ও লাইবেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখেন। প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, খনি, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষাসহ একাধিক ক্ষেত্রে দুদেশের সুযোগ সম্ভাবনা পর্যালোচনা করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় নিয়েও তারা মত বিনিময় করেন। ভারতে লাইবেরিয়া তাদের নতুন দূতাবাস খুলেছে। বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দালেলা নতুন দিল্লিতে গতকাল লাইবেরিয়ার দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তিকে এজন্য অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নতুন দিল্লিতে লাইবেরিয়ার রেসিডেন্ট মিশন স্থাপন ভারত লাইবেরিয়া সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 14 জন। টানেলের ভেতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও 2 জন নিখোঁজ, আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। পিপিলকোটির প্রকল্পস্থলেই দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নামে পুলিশ, এসডিআরএফ, সিআইএসএফ সহ একাধিক সংস্থা। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত উদ্ধারকাজ ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফফরাবাদ, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমেও একই রকম পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেপালের রোল্পা জেলায় প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন, আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, নিখোঁজ 5 জন। কাঠমান্ডু থেকে 450 কিলোমিটার পশ্চিমে থাওয়াং গ্রামীণ পৌরসভার কোটালবাড়া গ্রামে ভারী বর্ষণের ফলে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে 7টি মৃতদেহ গতকাল উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন জঙ্গি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ডুবান্ডো চেকপোস্টের দিকে যাওয়ার সময় আপার দীর জেলার বাড়িকোট গ্রামের কাছে জঙ্গিরা অতর্কিত হামলার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। ব্রিটেনের ইস্ট সাসেক্সের লিউইসের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় 20 জন আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট ডমিনিক জানিয়েছেন, 2 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। ব্রিটেনের রেল দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত শাখা তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল পাঠিয়েছে। ভারতীয় ফুটবল দল আসন্ন আসিয়ান কাপ 2026 থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF গতকাল জানিয়েছে, অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। আসিয়ান কাপে একটি আলাদা দল পাঠানোর কথা ভাবা হলেও শেষমেশ পুরোপুরি সরে দাঁড়ানোর কথা জানিয়েছে AIFF। উল্লেখ্য, এবারেই বসতে চলেছে আসিয়ান কাপ ফুটবলের প্রথম আসর। 21 সেপ্টেম্বর শুরু হয়ে 6 অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বাস্কেটবলে FIBA অনূর্ধ্ব 18 এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজ ভারত জাপানের বিরুদ্ধে অভিযান শুরু করছে। গুজরাটের আহমেদাবাদে গতকাল শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রথম দিনে বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে অস্ট্রেলিয়া 102-32 ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করেছে। অন্যদিকে আরেকটি ম্যাচে ফিলিপিন্স 89-88 ব্যবধানে চীনা তাইপেইকে

হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে নিউজিল্যান্ড 67-58 ব্যবধানে সিরিয়াকে পরাজিত করেছে। উল্লেখ্য, 16টি দেশের খেলোয়াড়রাই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের সপ্তম বাছাই ইগা সুয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলেনা রিবাকিনাকে 6-2, 6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাকসন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু। নেপালে প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে 7 জনের প্রাণহানি। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণটি সন্ধ্যা 7টায় আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্কে সম্প্রচার করা হবে। ভাষণটি প্রথমে হিন্দি ও পরে ইংরেজিতে সম্প্রচার করা হবে। রাত 9টা 30 মিনিটে ভাষণটি আকাশবাণীর স্থানীয় কেন্দ্র থেকে আঞ্চলিক ভাষায়ও শোনা যাবে। আজ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস। 1947 সালের দেশভাগের সময় যারা জীবন উৎসর্গ করেছিলেন এবং চরম যন্ত্রণা ভোগ করেছিলেন, দেশ তাঁদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছে। দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে জাতীয় রাজধানী সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 2021 সাল থেকে প্রতি বছর 14ই আগস্টে এই দিবস উদযাপনের ব্যাপারে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। গতকাল ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে 6টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি একথা বলেছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন, তথ্য প্রযুক্তি, ক্রীড়া এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী ক্লিন অ্যান্ড গ্রিন 9 কোটির উদ্যোগের প্রশংসা করে বলেন, 9 কোটির ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় ঐতিহ্যকে সামনে রেখে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, কৈলাসহর বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে জমি অধিগ্রহণে রাজ্য সরকার সহযোগিতা করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্প সহ বিভিন্ন শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 115 জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। সংসদের বাদল অধিবেশন গতকাল শেষ হয়েছে। বন্দে মাতরম গাওয়ার পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হয়। সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ। সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছিল 20 জুলাই। বিষাত্মবোধ ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল তিলিয়ামুড়া ব্লক কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই র্যালিটি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে এই দিনে মুঙ্গিয়াকামী ব্লকের উদ্যোগে এক বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আওতায় মুঙ্গিয়াকামী HS স্কুল মাঠে ছাত্রছাত্রীদের মধ্যে 400 মিটার দৌড় প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসে সকাল 6:30টায় MBB কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সহস্র কণ্ঠে বন্দে মাতরম অনুষ্ঠান। MBB কলেজের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক গৌতম সাহা গতকাল সাংবাদিক সম্মেলনে একথা জানান। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজ পর্যালোচনার জন্য গতকাল বকাফা BRC হলে বকাফা পঞ্চায়েত সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং সহ অন্যান্য বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভায় আলোচনাক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া গতকাল গোমতী জেলার পিত্রাকামিতে কিল্লা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। 14.93 একর জমিতে স্কুলটি নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে 48.85 কোটি টাকা। HIV এইডস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং HIV মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ উদ্যোগে গতকাল ধলাই জেলার আম্বাসায় মিশন এইডস সুরক্ষার অধীনে জনসচেতনতামূলক পদযাত্রায়

সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সরকার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসার সুবিধার বিষয়ে আলোকপাত করা হয়। কমনওয়েলথ জুড়োতে সোনাজয়ী অস্মিতা দিকে গতকাল বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠান শেষে অস্মিতা দে বিলোনিয়ার বিদ্যাপীঠ জুডো প্রশিক্ষণ কেন্দ্রে যান এবং জুডো প্রশিক্ষার্থীদের উৎসাহ দেন। আবহাওয়ার খবর। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সিপাহীজলা দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা

আবহাওয়ার খবর। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সিপাহী জল ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদ বর্মা ফিলচি চার ইয়কমা মানমা সালনি সেখাং রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি বসংনি বখা কক নারগান রাষ্ট্রবক্রকনি কক নারকমা সানজা দামসনি ও আকাশবাণী তৈ দূরদর্শনী বেবাক নেটওয়ার্ক আওয়াই খ্লাইজাগান পুইলা হিন্দি তৈ ইংরেজি বাই আওয়াই খ্লাইজাগান আবনি আগুলো হর দামচুকু সতী থামচি রাষ্ট্রবক্রকনি কক নারকমা আকাশবাণী আমচাইনি কেন্দ্র ও আমচাইনি কক বাই খাই মানান তিনি পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে 1947 বিশিনিয় হাকতর বাকজাকমানি জরাও জেরক লাংমার লাংখা তেই জংজালক লাইখা হাকতর বরকন যতন খুলুমা ইয়াফারু অ সালনরগৈ বসং রাজাখন খবৈ হাকতর গনাঙ্গৈ জুদা জুদা সামংবতাং ইয়াগোনাহার জাখা খুরজা থাইক্লাইও নৈ সাই নৈ চিসা বিশিনিসিমি বিশি ব্রুম ব্রুম আগজ চিব্রৈ সালমারি অ সাল পালাইনানি ককচং মুংনাহারো ভারত হাপাং রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু মিয়া দিল্লি কতাল নৈ সাই নৈচি ব্রী তাই নৈচিবা বিশিনী সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ তাই সকা দিয়া ফারকা খরক সারা চিবা আর্টিস্ট রক্ন রাষ্ট্রবক্রক সঙ্গীত নাটক একাডেমিনি কলা দীক্ষা সামংবতাং সংসামানরগৈ খা তংথকমানি কক শাখা রাষ্ট্রবক্রক চাকরা আর্টিস্ট রক্ন বুসকাং আজাইসংনি আর্টিস্ট রক্ন স্নামৈতি সানানি কবক মুং নারেখা রাষ্ট্রবক্রক শাখা দশ হাজার তাবুকনি জরানি স্লাই মুঙ্গ হাকতরনি কবাংমা আমচাইনি সিরেসিতিনি রেসাব সাথে সামুং হুমুং রক কমরমানি লামাও থাকজাক আবন মোথাঙ্গি নারকনানি যতনি থানচা চাইটকমুং নাঙ্গ সংসদ ওয়াতৈমলনি অধিবেশন মিয়া পাইখা বন্দে মাতরম রেজাবমানি ইয়াগুলো লোকসভাতে রাজ্যসভানি অধিবেশন চংজাগিয়া জরানি বাগৈ মথাকনানি সাকলাইমুং রেজাখা আরও মানজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং লোকসভানি কেবেং নাই বদলনি অজা রাহুল গান্ধী আকসং সংসদনি ওয়াতৈমলনি অধিবেশন জুলাই তালনি নৈচি সালমারিনি সিমি চেংজাকমানি মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া কৈলাসহরনি দলুগাঁও রংনক্লাব সংসারজাক পান্ডা তৈ ভার্চুয়াল তৈ চন্দীপুর কৈলাসহর বিধানসভা কেন্দ্রনি জুদা জুদা হাপাংনি হামক্রাই গনাং তাংবুতাংন চেঙ্গেরিখা তৈ হলংথং কাইখা পান্ডাব কক নারকনানি থাঙ্গৈ মন্ত্রীয়করা শাখা তাবুকনি হাপাং লুকুরকনি হামক্রাই খ্লাইনানো নাহারৈ সামুং তাঙ্গৈ তঙ্গ রং সাখাম হুকবার তৈ তৈনি কাহাম সেব সগৈ রেনাব হাস্তে হাপাং সাকথারৈ সামুং তাঙ্গৈ তঙ্গ হনৈন শাকাব মিয়ানি পান্ডাব মানজাখা শিকলাতে থাই খুংনি মন্ত্রী টিঙ্কু রাই উনকৌটি জেলা পরিষদনি কাসকুয়করা অমলেন্দু দাস উনকৌটি হাংক নাইকলফাং মেগা জৈন আকসং ইয়কমা মানমা সালনরগৈ হাস্তে গনাঙ্গৈ নাইমথাংক্রা খ্লাইজাকা হনৈ শাখা ককতমা থুমনাই রকনি থুমো হাস্তে পুলিশনি আইজি মনচাক ইপার বশাখা আরি আমচাই নাইমথাং বদলনি মডকমুং বাংরেজাখা বটতলা মোটর স্ট্যান্ড নাগেরজোলাতে রাধানগর নখবৈ আগরতলা আউলিনি জুদা জুদা আমচাইও পুলিশনি নাইচমুং বাংরেজাখা ককতমা থুমনাই রকনি থুমো মানজাখা সালথাং হাংকর পুলিশ সুপার নমিত পাঠক তে সালথাং আগরতলা থানানি ওসি সঞ্জিত সেন খনা ইয়কমা মানমা সালনি ফুংনি দামদক এমবিবি রংনক কতর নকলাও সংসাজাগানো বন্দে মাতরম পান্ডা এমবিবি রংনক কতরনি প্রফেসর গৌতম সাহা ককমা থুমনাই রক্তিথুম অকক্ন শাখা বোতার মুংরেমনি আলাইদাস নামফির মুং এবা এস আই আর নতুয়ই মিয়া খোয়াই হাঙ্ক নাইকলফাং রাজতপান জুদা জুদা থংরং বদলনি আদং রক নতুয়ই ককলাম সালাইখা ককলাম সালাইমা পাই ককতমা থুমনাই রকনি থুমো হাঙ্ক নাইকলফাং শাখা বসকাং সেপ্টেম্বর তালনি চিবা সালমারিনি সিমি অক্টোবর তালনি চিব্রৈ সালমারি জরা বোট লেভেলনি অফিসার রক নক নগদ থাঙ্গৈ তৈ বোটার মুংরেম আলাইদাস নামফির মুংন নাহারৈ নাংমানি ককথুম থুমানো স্বচ্ছ ভারত মিশন তাংবুতাংনি সামুংজেরি নাইনাব মিয়া বকাফা বিআরসি হল বকাফা পঞ্চায়েত সমিতিনি পান্ডা কাইসা সংসার জাখা পান্ডাব বকাফা পঞ্চায়েত সমিতিনি চেয়ারম্যান কৃষ্ণ রিয়াং নকবৈ জুদা জুদা বেরেমনি লুকু আদং তে অফিসাররক মানজাখা পান্ডাব ককলাম সালাইয়ী জুদা জুদা ককচংমুং নাহার জাখা এইডস নতুয়ী হজাকমুং বাংরনা তে এইচ আই ভি ইয়াকাকজাক হদাস নাম তিসানা নাহারৈ

0: থাকাম তেইনুকুং হামগ্রাই নাইখুংতে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটিনি কথাজাক চেতনবাই মিয়া ধলাই হাঙ্গর আম্বাসাও মিশন এইডস সুরক্ষানি বিশিং লুকু হজাক মংহিমবতক তে ককলাম সালাইমা সংসার জাখা হাস্তে বিধানসভানী স্পিকার রামপদ জমাতিয়া মিয়া গুমতি হাঙ্করনি পিত্রা কামি কিল্লা একলব্য মডেল রেসিডেন্সিয়াল রংনকনি কতালস নামজাক নগ্ন চেঙ্গি রেখা পান্ডাব মানজাখা ত্রিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা ও রংনক নামনাও রাংবাইখা খক ব্রিচি চার রাজাক চার চিবা রাসাইরাং কমনওয়েলথ জুদুও রাংসাকনি মেডেল মাননাই অস্মিতা দেনো মিয়া বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনে বেখাক্তই বরমিয়া ফারজাখা আবনুরগী সংসাজাক পান্ডা মানজাখা এমএলএ জেক স্বপ্না মজুমদার হাঙ্ক নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদ পি আকাশং পান্ডাপাই অস্মিতা দে বিলোনিয়া বিদ্যাপীঠ জুদু ফুরংমং কেন্দ্রব থাঙ্কা তে আরও শৃঙ্গী টংনাই রক্ন খা বাচারখা তাবুকন বার্তিবারী ককতুমা তিনি নখাকিচা মনাকজাক টংগানো হাস্তেনি সালগ্রাতে সিপাহীচলা হাঙ্কর ফেরাঙ্ক গই ওয়াতই বাউই মানুহনই হজাক মংরেখা নবার্তিবার নাইখং তিনি সালনি সাকানি তুমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গি মানো আইচুক বুখাগো খামানি তুমারি টংমানি 2.6 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামই সতী ব্রৈচি বাব
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

থাকবেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হলো আধুনিক গানের অনুষ্ঠান। আজকের শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

গিগানে ভেসে যাচ্ছে এই ঝিঝি বাতাসে, গিগানে ভেসে যাচ্ছে এই ঝিঝি বাতাসে, গিগানে ভেসে যাচ্ছে।

আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজিতে নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় অনেক অনেক স্বাগত। আজ 14ই আগস্ট, আগামীকাল আমরা পালন করতে যাচ্ছি 80তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের প্রাক দিবসে আমরা সুরের ভেলা থেকে সকল স্বাধীনতা সংগ্রামীদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আমাদের আজকের এই ভারতবর্ষ, সুজলা সুফলা ভারতবর্ষ, যাদের প্রাণের বিনিময়ে পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন ভারতবর্ষে বাস করছি, তাদেরকে তো আমরা প্রণাম জানাবই। আর পাশাপাশি আমাদের শ্রোতা বন্ধুদের কাছ থেকে আজকের অবশ্যই অল্প অল্প করে জেনে নেব তাদের পছন্দের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে কিছু। তো দেখি আমাদের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো সুরের ভেলা থেকে বলছি।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বদরিপার।
0: ভালো তো আছেন? অবশ্যই
1: আমি তো খুব ভালো আছি। আজকে আমার তো প্রথম ফোনটা ঢুকে আরো ভালো হয়ে গেছি। আপনাদের আকাশবাণী কৈলাসের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে অনুষ্ঠানটি। আর আপনাদের ওখানে আবহাওয়াটা কেমন হচ্ছে?
0: আমাদের এখানকার

0: আবহাওয়া ভালোই আছে। তো আজকে তো আমরা সুরের ভেলায় স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কিছু কথা বলবো, জানবো আর কি গান শোনাবো। আমরা আমাদের সুরের ভেলা অনুষ্ঠান থেকে স্বাধীনতা সংগ্রামীদের জন্য প্রণাম।
1: তো আমি গান শুনবো, আজকে ভাবছি একটা গান শুনে দিবেন, আমি সাগরে তীর হয়ে রইবো, এই গানটি শুনিয়ে দিবেন। আর
0: আমি সাগর,
1: আমি সাগরের তীর হয়ে রইব,
0: আচ্ছা আচ্ছা,
1: মানে এই গানটি খুব ভালো লাগে শুনতে। আর আর এই গানটি আমার পরিবারে ডেডিকেট করছি। আর প্রথমে আমি আপনাদেরকে বলে নিই, আগামীকাল তো আমাদের স্বাধীনতা দিবস, আমরা সবাই স্বাধীনতা দিবস পালন করব। আর যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন অনেক আমাদের সেনাবাহিনীর ওনারা যুদ্ধ করেছেন, যুদ্ধ করে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছেন। তাই আজকে আগামী কাল আমরা এই দিনটিকে আমরা সবাই স্মরণ করব, স্মরণ করে আমরা এই স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব।
0: আর হ্যাঁ, আপনাকে আমি গান পাঠিয়েছি অবশ্যই, আপনার পছন্দের গান। তবে শ্রোতা বন্ধুদের কাছে আমি অনুরোধ করব, আজকে আপনারা যদি দেশাত্মবোধক গানের অনুরোধ করেন তাহলে আমাদের সুরের ভেলা অনুষ্ঠান আরো বেশি সুন্দর হয়ে উঠবে। ভালো থাকবেন।
1: আমি শুনবেন, বাবা শুনবেন, জিতেন কুমার দাস, মা শুনবেন, শিল্পী দাস, বরাবর শুনবেন, অজিত দাস, ও আপনার জন্য রইল গানটি, আর সাথে রয়েছে অনুরাগের শ্রোতা।
0: আর আপনার পছন্দের মধ্যে কি কোনো দেশাত্মবোধক?
1: অনেক কুমার ভট্টাচার্য, দিদি বসেন, ছোট বাবা ভট্টাচার্য,
0: সব বুঝলাম। আমি বলছিলাম আপনার পছন্দ, সেটাই বুঝলাম। তবে আমি বলছিলাম আপনার পছন্দে কি কোনো দেশাত্মবোধক গান নেই?
1: এই মুহূর্তে আমার মনে পড়ছে, এই মুহূর্তে আপনার পছন্দে যে কোনো এক শুনে দিলেই হবে। ঠিক আছে, নমস্কার, রাখছি।
0: না, আপনি স্পষ্ট করে বলুন, আপনার পছন্দের গানই দেব নাকি আমি কোনো দেশাত্মবোধক গান দেব?
1: দিয়ে দিন আপনার পছন্দের মতো দেশাত্মবোধক গান দিয়ে দিন।
0: ধন্যবাদ,
1: ঠিক আছে, নমস্কার, রাখছি দিদি,
0: ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার নেবেন?
0: হ্যাঁ নমস্কার
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: ভালো আছেন তো? অবশ্যই।
1: আপনাকে নমস্কার জানাই, আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহরের এই সুরের বেলা অনুষ্ঠান শুনছেন, সবাইকে নমস্কার, আমার অন্তরে অন্তঃস্থল থেকে নমস্কার জানাই।
0: আর ভালো আছেন তো? অবশ্যই ভালো, নিশ্চয়ই আছেন।
1: সত্যি কথা বলতে গেলে মানে কি বলবো, আজকে আপনি অনুষ্ঠানে এসেছেন যেন মানে কি বলবো, এত ভালো লাগছে শুনে সুয়াগা। কারণ দেখুন, আমি গতকালকে ফোন করেছিলাম অনুষ্ঠানে, প্রসেনজিৎ দা এসেছিলেন, ঠিক আছে?
0: হ্যাঁ বলুন।
1: প্রসেনজিৎ দাকে বলছিলাম, প্রসেনজিৎ দা, যদি আপনারা আপনাদের সম্ভব হয় তাহলে স্বাধীন

0: স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান করবেন, লাইভ ফোন ইন, আমরা শ্রোতারা ফোন করব আর দেখবো কোন শ্রোতাদের কতটুক মানে দেশমাতৃকা রয়েছে বা দেশের প্রতি বা ভালোবাসা রয়েছে আমরা জানবো বলবো। তিনি বললেন যে ঠিক আছে, সেটা আমরা দেখবো, চেষ্টা করে যদি সম্ভব হয় তাহলে করবো, না হলে আগামীকালকে অনুষ্ঠান সেগুলো রয়েছে, এই অনুষ্ঠানে আপনারা বলতে পারেন। আর যাই হোক, আর আপনি সেটা নিয়ে আজকে বলছেন যে মানে দেশাত্মবোধকের ব্যাপারটা নিয়ে, আসলে দেখুন গান তো অবশ্যই শুনবো, গানের গানটাকে কেন্দ্র করে আমরা কথা বলতে পারি, ঠিক আছে ভাই? আর প্রথমে আমি বলি যে হয়তো বা আজকে আমি হয়তো বন্ধুদের নাম বলবো না, কারণ নাম প্রতিদিন বলি, হয়তো বা দু কথা বলবো স্বাধীনতা দিবস নিয়ে। আর প্রথমে মানে সেটি বলি যে গান আমাকে শুনিয়ে দিবেন, মানে একটি গান আছে এই রক্তে নদীর দ্বারা, ছবির নাম সম্ভবত, আর গানটি হচ্ছে ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান, এরকম গানটি। কারণ দেখুন সেই গানটি শুনলে ভালো লাগবে, সেটি যে সত্যি কথা বলতে গেলে ভারত যারা স্বাধীন করেছেন ওনাদের মানে কে আমরা কোনোদিন ভুলব না। প্রথমে বলি যে যে মানে একটা কথা আছে না, কাম্য সদা সদশিষ্য গরিমা লোগী মানবী মহাত্মা উপেত সার দেশ সেবা পরায়ণ হোক। আসলে দেখুন সর্বদা স্বদেশের গরিমা কামনা করব, লোভী মানয় তিনি মহাত্মা যিনি দেশ সেবা পরায়ণ হন। কারণ দেখুন স্বদেশে সর্বসামকৃতি সুখ শান্তিদায়ক ভবতী, উত্তম চ স্বদেশে যা দিশি শান্তি দেশান্তরে তা দিশি ইতি। আসলে দেখুন স্বদেশে সকলেই জন্য সুখ শান্তিদায়ক হয় অতীত আছে, কিন্তু আসলে দেশান্তরে তা কিন্তু পাওয়া যায় না।
1: সত্যি একদম সত্যি।
0: আজকের দিনে আরো একটি বিশেষ দিন, আজকে 14 তারিখ, হয়তো আগামীকালকে আমরা 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব। আমরা দেখুন আর বর্তমানে চলছে তিরঙ্গা যাত্রা অভিযান, এবং সেই যাত্রা কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু একটি গৌরবময় যাত্রা, সেই যাত্রায় কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারি, অংশগ্রহণ করব, হয়তো বা আজকে করবো আগামীকাল করবো না, আমাদের সময় বুঝে করতে হবে, ঠিক না? কিন্তু এটা গৌরবময় যাত্রা। আর একটা কথা বলি, অনুষ্ঠান খুব সুন্দর আপনি স্টার্টিং করেছিলেন, কিন্তু এখানে মধ্যে একটু মানে বিমিত করেছিলেন আমাদের একজন শ্রোতা, মানে আসলে দেখুন অনুষ্ঠানে আমি মানে কারো সাপোর্ট নিয়ে কথা বলছি না, আমি বলছি যেমন আমার বেলায় যদি এরকম হয়ে যায় তাহলে সেটি খারাপ লাগে, ঠিক না? এর জন্য অনুষ্ঠানের বিষয় শুনে মানে অনুষ্ঠানে ঢুকা উচিত বা বলতে হয়, কারণ শুধু কখন কিটা মানে মানানসই হবে, কখন কোন গান মানানসই হবে সেই অনুযায়ী গান দিলে অনুষ্ঠান ভালো লাগে, ঠিক না?
1: হ্যাঁ ঠিক তাই। তো পছন্দের গান আমি দিয়ে দিচ্ছি, ভালো থাকবেন।
0: দেখুন স্বাধীনতা সংগ্রামীদের কাছে আমরা সবাই ঋণী, কারণ আমরা একটা কথা বলি যে মায়ের এক ফোঁটা দুধেরও ঋণ কিন্তু আমরা শোধ করতে পারি না, পারবো না। তাই আমি মনে করি যে যারা স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, হাজার হাজার ছিলেন, উনাদের সবার নাম তো আমাদের মুখস্থ নেই, তবে তার মধ্যে দিয়ে উনাদের যে রক্তের যে এক ফোঁটা রক্ত যান, এই রক্তের ঋণও মনে আমরা শোধ করতে পারবো না, ঠিক না?
1: অনেক ধন্যবাদ, পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
0: আর বিশেষ করে যখন দেশ বিভাজন হয়েছিল 1948-এ, যখন অনেক মানুষ মারা গিয়েছিল, দুটি বাড়ি ত্যাগ করে এসেছিলেন, ওনাদের প্রতি আজকের দিনে আমি এই জায়গায় দাঁড়িয়ে ওনাদেরকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধাঞ্জলি জানাই, ঠিক আছে?
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
0: বন্ধুরা আপনারা আসুন অনুষ্ঠানে, ফোন করুন, বিষয় নিয়ে কথা বলবেন, কথা বলার জন্য আমি অনুরোধ করছি, আর সবার ফোন শোনার অপেক্ষায় আমি আছি। আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন।
1: একটা গান শুনে দেবেন। গানের নাম হচ্ছে তোকে যেন জলমা। গান গান শুনে দেবেন তোকে যেন কেন মা।
0: বুঝতে পারলাম না, আমরা কিন্তু আজ দেশাত্মবোধক গান শুনেছি। চোখে জল কেন মা?
1: চোখের জল কেন মা?
0: চোখে কেন জল মা? হ্যাঁ, তোমার
1: জল কেন মা? তোমার
0: ঠিক আছে, পাঠিয়ে দেবো পছন্দের গান।
1: আগামীকাল তো আজ তোমার স্বাধীনতা দিবস।
0: হ্যাঁ,
1: স্বাধীনতা দিবসে যারা দৃষ্টি তারা রক্ত জীবন বলিদান দিয়েছেন তাকে আমি
0: শ্রদ্ধা জানাতে চান, তাই তো?
1: নিবেদন করছি
0: অবশ্যই। ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দেব আপনার পছন্দের গান। ঠিক আছে, সবার জন্যই পছন্দের গান পাঠিয়ে দিলাম, ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো, একটু জোরে বলুন না। হ্যালো,
0: অনেকটাই তো জোরে বলছি। হ্যালো, হ্যাঁ সুরের ভেলা থেকে বলছি।
1: আপনার আওয়াজটা ক্ষীণ আসছে, মানে শুনতে একটু মানে অসুবিধা হচ্ছে, একটু জোরে বলে ভালো।
0: হ্যাঁ বলুন, আপনি বলুন আপনি।
1: হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য, আর যার সাথে কথা বলছি নিশ্চয়ই সোমা দেবী, তাই না?
0: হ্যাঁ একেবারে ঠিক,
1: একেবারে ধরে ফেলেছি, সত্যি মানে ক্ষীণ আওয়াজ আসছে তবুও আপনাকে ধরে ফেলেছি। সত্যি পরীক্ষায় 100-এ 100 পেতে পারি, তাই না? তো আজকে এই প্ল্যাটফর্মে একটা গান শুনতে চাইছি। গানটা হলো এরকম, মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নীল কুঞ্জ তলে ক্ষেম শান্তিময় কোন স্বপ্ন মায়া, এরকম মধু।
0: হ্যাঁ, মধুগন্ধে ভরা। আপনি রবীন্দ্রসঙ্গীত তো? এটা রবীন্দ্রসঙ্গীত, আপনি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইছেন, ভালো কথা। তো আমাদের আমার কথা একেবারেই শোনা যাচ্ছে না, আমার লেভেলটা তো অনেক উঁচু দিয়ে আছে।
1: হ্যাঁ বলুন বলুন।
0: হ্যাঁ আমি বলছিলাম, আপনি বোধহয় অনুষ্ঠানটা প্রথম থেকে শুনছেন না। আমরা আজকে দেশাত্মবোধক গান শোনাচ্ছি, মধুগন্ধে ভরা, আপনি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইছেন।
1: গান কি বলছিলেন, মানে প্যাট্রিয়টিক সং?
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
1: দেশাত্মবোধক গান, তাই না?
0: আপনি অনুষ্ঠান শুনছেন না প্রথম থেকে?
1: ও, দেশাত্মবোধক যদি গান হয় ওই গানটা শুনিয়ে দিন। মুক্তির মন্দির ছোপানো তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে। গানটা অবশ্যই গেয়েছেন ডক্টর অনুপ ঘোষাল, হবে?
0: হ্যাঁ অনুপ ঘোষালের হচ্ছে কিনা আমি দেখছি। হ্যাঁ আমি অনুপ ঘোষালের কণ্ঠেই পাচ্ছি কিনা সেটা আমি দেখছি।
1: হ্যাঁ
0: মুক্তির মন্দিরে অনুপ ঘোষালের কণ্ঠেই পাচ্ছি কিনা দেখি, অন্য কারো কণ্ঠে যদি পেয়ে থাকি। হ্যাঁ অনুপ ঘোষাল,
1: যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার অবিনাশ ভাই, প্রেমজিৎ বাবু, মিথুন চক্রবর্তী, তারপর সুমন মোহরি, আর আছেন আমার বোন অমলিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, সজল দাস।

0: সজল মালাকার, কার্তিক মালাকার, আর আমাদের দেবজিৎ দাস, নাসির ভাই।
1: আজকে অনুষ্ঠানটা আমরা একটু অন্যরকম করতে চাইছিলাম, আপনারা প্রথম থেকে অনুষ্ঠানটা শুনছেন না বলে সেই গদ বান্দা নিয়মেই চলছে। তো ঠিক আছে, আপনার পছন্দের গান পাঠিয়ে দিচ্ছি আপনাদের সব
0: হ্যাঁ
1: পছন্দের শ্রোতা
0: ঠিক আছে
1: বন্ধুদের জন্য। ভালো
0: ঠিক
1: থাকবেন।
0: আছে, ভালো থাকুন সমাজী, ভালো রাখুন, নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি, আপনি নিশ্চয় ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। স্বাধীনতা দিবসের আগের দিন আজ, ভালো না থাকলে চলবে?
1: আগাম শুভেচ্ছা জানাচ্ছি, কাল তো আমাদের বিশেষ দিন, স্বাধীনতা দিবস।
0: হ্যাঁ, শুভেচ্ছা আপনাকেও অনুষ্ঠানের পক্ষ থেকে।
1: একদম। দিদি আজকে আমাকে একটা গান শুনিয়ে দিন। বিখ্যাত একখানা অ্যালবাম রয়েছে চয়নিকা, আর মান্নাদের বিখ্যাত একখানা গান মা মা গো মা আমি এলাম তোমার কোলে।
0: দেশাত্মবোধক গানই তো এটা।
1: অত দিদি ভাই দেশাত্মবোধকের মধ্যেই তো পড়ে, তবুও দেখুন না।
0: মা মা গো মা আমি এলাম তোমার কোলে, সেটাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, আর সুর দিয়েছেন শিবদাস ব্যানার্জি। তো কালকে তো আমরা পালন করব স্বাধীনতা দিবস। আমি সবাইকে আকাশবাণীর মাধ্যমে একটা কথাই বলবো, যে আমরা যে জাতীয় পতাকা উঠাবো তা কিন্তু ঠিক সময়ে যাতে আবার নামানো হয়। দেখা যায় কি রাত হয়ে গেছে কিন্তু পতাকা
0: নামানো হচ্ছে না, উঠছে,
1: এটা ভীষণ বাজে দেখায়। আছেন অনেক যে উঠিয়ে নিলাম পতাকাটা।

0: হয়ে গেল।
1: আসলে তো আমাদের মাঝখানে বলতে ব্যাপারটা অনেকেই হয়তো ভালো মনে নেবেন না, অনেকেই পতাকা উত্তোলনের নিয়ম এবং নামানোর নিয়মটাও ঠিকভাবে হয়তো বা না জেনেই ওনারা এত রাত অবধি বা সন্ধ্যার পর অবধি রেখে দেন, সেই জন্য আমার মনে হয় কিছু জেনে নেওয়াটাও দরকার। তো ঠিক আছে, পছন্দের গান চলে এসছে, আর কোনো স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে কিছু বলবেন?
0: হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী বলতে গেলে তো অনেক নাম, এই মুহূর্তে তো সবার নাম মনে পড়ছে না, তবে একটা কথা বলতে চাই। দেখুন, আজকালকের 16-18 বছরের বাচ্চাদের মানে দেশভক্তি বলতে একদম নেই, কিন্তু তখনের সময়ে এই বয়সে অনেক দেশের জন্য প্রাণ দিয়েছেন, আসলে সেটা মানে ভাবাই যায় না।
1: সত্যি,
0: যেমন ধরুন ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর, 18 বছরের বাচ্চারা ঠিক মতো কথাই বলতে পারে না, আর দেশভক্তি তো দূরের কথা, মানে এখনকার যুগের কথা বলছি আমি। তো আমি, যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, এত বড় ত্যাগ উনাদের মধ্যে, সবাইকে আমি কোটি কোটি প্রণাম জানাচ্ছি।
1: ভালো লাগলো কথা শুনি, আর অবশ্যই আমরা দেশভক্তিতে উদ্বুদ্ধ হব, আমাদের স্কুল কলেজে বাচ্চারা তো অবশ্যই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওরা স্বাধীনতা দিবস উদযাপন করে, তো ওদের চিন্তনে মননে কতটা স্বাধীনতা দিবসকে নিয়ে ঘোরাফেরা করেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বা আমাদের গত প্রজন্ম, সেটা আমাদের জানা নেই, তবে আমরা চেষ্টা করব ওদেরকে সেই শিক্ষাটা দিতে। অবশ্যই, তো ভালো থাকবেন।
0: ঠিক বলেছেন আপনি, সেটাই হচ্ছে প্রশ্ন, হৃদয় থেকে কতটুকু পালন করেন।
1: সেই তো, সেটা হ্যাঁ, পালনের মাধ্যমে অথবা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে যদি ওদের হৃদয়ে মনে কিছুটা হলেও ওরা বুঝতে পারে, আসলে তো স্বাধীনতার 80টা বছর হ্যাঁ আমরা পার করতে চলেছি, তাই বাচ্চাদের মনে সেটা একটু একটু করে বোধহয় বিলীন হয়ে গেছে। তাছাড়া আমাদের বিভিন্ন রকমের বই পড়ার যে অভ্যেস, যে পাঠ্য বইয়ের মধ্যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে যে কথা, যে আলোচনা, অনেক বাচ্চারা কিন্তু ইতিহাস জানতে চায় না, তাই কিছুটা হলেও হয়তো সে পথ থেকে, হ্যাঁ সে পথ থেকে কিছুটা হলেও ওরা সরে এসছে। তো অবশ্যই আশা রাখবো আমাদের আগামী প্রজন্ম, আমরা যে মাটিতে বড় হয়েছি, যে মাটিতে আছি, যে মাটির হাওয়া বাতাস নিচ্ছি, সেখান থেকে অবশ্যই বাচ্চারা তাদের দেশ সম্পর্কে জানবে। ভালো থাকবেন, পছন্দের গান চলে এসেছি, শুনতে থাকুন।
0: নমস্কার দিদি, ভালো থাকুন।
1: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো সুরের, হ্যাঁ সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো দিদি ভাই, আমি সুশীল জিনা প্রসাদ থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আমি একটা গান শুনতে চাই।
0: কি গান বলুন?
1: ছেলেবের নাম হচ্ছে রক্ত লেখা।
0: রক্তের লেখা কোন গান?
1: জাগো নো জবান একটা গান আছে, দেশাত্মবোধক গান। দিদি ভাই,
0: হ্যাঁ বলুন,
1: আপনি কেমন আছেন?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: আপনার লগে তো বহুত কয়েকদিন পর কথা আছে আপনার লগে।
0: আর স্বাধীনতা দিবস নিয়ে কিছু বলবেন?
1: পনেরো আমাদের ওখানে স্কুলে তো হচ্ছে।
0: আচ্ছা,
1: আমরা আমরা দোলগাঁও স্কুলে বিরাট বিরাট ভাবে অনুষ্ঠান হচ্ছে।
0: আচ্ছা, আর যাবেন নিশ্চয়ই?
1: হ্যাঁ দিদি ভাই।
0: ঠিক আছে, ভালো করে স্বাধীনতা দিবস পালন করুন, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
1: হ্যাঁ দিদি ভাই, নমস্কার, রাখছি।
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: ভালো আছেন?
1: হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। তো কি গান শোনাবো আজ?
1: আমাদের 15ই আগস্ট।
0: হ্যাঁ,
1: আর যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে আমার অন্তর থেকে প্রণাম জানাই। অনেক গান অনুরোধ করছি। এই আমাদের দেশ ভারত মহাদেশ, বাঙালি বাবু ছবি থেকে।
0: আচ্ছা, এই আমাদের দেশ দেখছি। এই আমাদের দেশ ভারত
1: মহাদেশ
0: মহাদেশ। হ্যাঁ,
1: আর শিল্পী হচ্ছেন অমিত কুমার।
0: অমিত কুমার, এই আমাদের দেশ। হ্যাঁ, অমিত কুমারের কণ্ঠে। হ্যাঁ, পেয়েছি আপনার পছন্দের গান। হ্যাঁ, আর কিছু বলবেন? স্বাধীনতা দিবস নিয়ে কিছু বলবেন?
1: আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা দিবসের যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসা, অন্তর থেকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, এবং তাদের ইতিহাসটা, যাদের দেশের দেশকে নিয়ে আমাদের যে করেছিলেন।
0: ঠিক আছে, তাদের সশ্রদ্ধ প্রণাম আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকেও। ভালো থাকবেন, কথা হবে আবারও। পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ ম্যাডাম, ভালোই আছি, আর আশা করি আপনারা সবাই ভালো আছেন।
0: হ্যাঁ,
1: তো আগামীকাল তো আমরা 80তম স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি।
0: হ্যাঁ,
1: আমরা সবাই সেই দিবসটি শ্রদ্ধার সাথে পালন করব, আর যারা এই স্বাধীনতা জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন ওনাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও অকুণ্ঠ প্রণাম জানাচ্ছি। আর আগামীকাল আমরা দেশ জুড়ে যারা স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন ওনাদের প্রতি আমরা সশ্রদ্ধভাবে প্রণাম জানাব কালকে এই স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে। আর বিভিন্ন জায়গায় তো নানান প্রতিষ্ঠানে এই দিবসটি উদযাপন করা হচ্ছে, আর অনেক জায়গাতে এই স্বাধীনতা দিবস উপলক্ষে নানান কার্যসূচি রয়েছে, প্রতিযোগিতা অনুষ্ঠান রয়েছে। আমরা সবাই সেই দিবসটি সুন্দরভাবে আমরা যেন পালন করতে পারি, আর আমরা সবাই ওনাদের প্রতি আমরা সশ্রদ্ধ প্রণাম জানাতে যেন পারি।
0: অবশ্যই। তো কি গান শোনাবো আজ বলুন?
1: ম্যাডাম, আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন। বাংলা সঙ্গীত জগতের মহান গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গান, চার মূর্তি ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে, ভারতবর্ষ ভারত আমার স্বদেশ আমার স্বপ্ন গো।
0: ভারত আমার ভারতবর্ষ।
1: শিবদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট গীতিকার যার লেখা গান আজও আমাদের মন ছুঁয়ে যায়। প্রেম, মানবতা ও জীবনের গভীর অনুভূতি তার গানের মধ্যে দারুণভাবে প্রকাশ পেয়েছে, তাই সেই গানটি শুনতে চাচ্ছি
0: মান্নাদের কণ্ঠে।
1: আমাদের অগণিত শ্রোতা বন্ধুদের সবাইকে নিয়ে
0: মান্নাদের কণ্ঠে।
1: হ্যাঁ হ্যাঁ, মান্নাদের কণ্ঠে।
0: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: ঠিক আছে ম্যাডাম, ভালো থাকুন আপনারা সবাই।
0: ভালো থাকবেন, আপনিও। কথা হবে আবার।
1: হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, রাখছি।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যাঁ সুরের ভেলা, নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: বলুন
1: দিদিভাই, আমি একটি গান শুনবো।
0: হ্যাঁ,
1: একবার বিদায় দে মা ঘুরে আসি। আর যারা যারা প্রাণ বলিদান দিয়েছেন সকলকে শত কোটি প্রণাম জানাচ্ছি। এই গানটা শুনে শ্রদ্ধাঞ্জলি জানাবো।
0: সত্যি এই খুদে দেশপ্রেমিক, এত ছোট এই কিশোর দেশপ্রেমিক ক্ষুদিরাম আমাদের একেবারে হৃদয়কে নাড়িয়ে দিয়ে যান। এমন কোনো মানুষ নেই, সত্যি তাই। ভালো থাকবেন, পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
1: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন আপনিও।

যদিও বা আমরা একবার বিদায় নেব এই পৃথিবী থেকে, তবু বারবার ফিরে আসতে চাইব সেই ভারতবর্ষের মাটিতে, এই পুণ্যভূমিতে। আমাদের এই বারবার জন্মের পরবোধয় সেই যারা বলিদান দিয়েছেন নিজেদের প্রাণ, তাদের সেই আত্মত্যাগের মূল্য আমরা দিতে পারব না। তবু বারবার ফিরে আসতে চাই ভারতবর্ষে, বারবার ফিরে আসতে চাই এই পুণ্যভূমিতে। তো শ্রোতা বন্ধু, আগামীকাল স্বাধীনতা দিবস অবশ্যই খুব ভালো করে উদযাপন করবেন, আর যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা চিরস্মরণীয় আমাদের পাথেও হয়ে থাকবেন। ভালো থাকবেন, কথা হবে আবারও সুরের ভেলা অনুষ্ঠানে। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 অতুল প্রসাদের গান, নজরুল গীতি 12:30। একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 চিত্রমালা, হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 আধুনিক গান, দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 বাংলা ছবির গান মনসা মঙ্গল, 2:30। তিনটেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থির আসর, 6:30 মনসা মঙ্গল। 7:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে অনুষ্ঠান স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে ভাষণ রিলে করে শোনানো হবে। 8:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 8:10 কাকবুরু কোন সংবাদ আকাশবাণীর কলকাতা আগরতলা কেন্দ্র থেকে, আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 8:20। রাত 8:30 শুনতে পাবেন মিক্স মেলোডিস। 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ আধুনিক গান 9:15। 9:30 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে বাংলা এবং ককবরুক অনুবাদ শুনতে পাবেন প্রধান মাননীয় রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণের। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশ পানি কৈলাসহর। এবারেই শুনবেন অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী সুমনা রায়।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের অতুল প্রসাদের গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালায় শুনলেন রাজ ছবির গান। চিত্রমালা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, স্টুডিওর ঘড়িতে 1:29 হয়ে 53 সেকেন্ড। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত ভারতবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, হোমগার্ড সহ 1057 জন কর্মীর সাহসিকতা ও সেবা পদক ঘোষণা। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। নেতাজি সুভাষ বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। কোচবিহারে তার বিরুদ্ধে মামলা দায়ের। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণী সবকটি প্রচার তরঙ্গে সন্ধে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় শোনা যাবে রাষ্ট্রপতির ভাষণ। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময়ে পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সংস্কৃত একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি তাদের সাহস ও দৃঢ় সংকল্পের কথা স্মরণ করেন। দেশের উন্নয়নে তাদের অমূল্য অবদানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, 1947 সালের 14ই আগস্ট ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায়ের সাক্ষী। তিনি আরও উল্লেখ করেন, দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান আর কোটি কোটি মানুষ ঘরবাড়ি ও প্রিয়জনদের ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হন। তরুণ প্রজন্মের কাছে এই মর্মান্তিক ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান শ্রী শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, দেশভাগের সেই মর্মান্তিক ঘটনায় লক্ষ লক্ষ পরিবার শোক, ঘরছাড়া হওয়া ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। একই সঙ্গে ঘরবাড়ি ও প্রিয়জন হারিয়ে নতুন করে জীবন গড়ে তোলার অগণিত মানুষের সংগ্রাম, সাহস, আত্মত্যাগ ও দৃঢ় মানসিকতার কথাও স্মরণ করেন তিনি। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সন্ধ্যায় দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ বিকেল 5:10 আকাশবাণীর FM গোল্ড এবং ইন্দ্রপ্রস্থ চ্যানেলে এই ভাষণ শোনা যাবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরকার পুলিশ, অগ্নি নির্বাপন পরিষেবা, হোমগার্ড, সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার সঙ্গে যুক্ত 1057 জন কর্মীর জন্য সাহসিকতা এবং সেবা পদক ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর 272 জন পুলিশ এবং 29 জন অগ্নি নির্বাপন কর্মী সহ 301 জনের জন্য সাহসিকতা পদক প্রদানের কথা ঘোষণা করেছেন। এদের মধ্যে 197 জন বাম উগ্রপন্থা অধ্যুষিত এলাকায় কর্মরত, 51 জন জম্মু কাশ্মীরের, 12 জন উত্তর পূর্বাঞ্চলের এবং 41 জন দেশের অন্যান্য অঞ্চলে কর্মরত রয়েছে। এছাড়াও 92 জনকে রাষ্ট্রপতির পদক এবং 664 জনকে অসাধারণ কাজের স্বীকৃতিতে বিশেষ পদক দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI এবছরের স্বাধীনতা দিবস উপলক্ষে 21 জন আধিকারিককে রাষ্ট্রপতি পদক ও বিশিষ্ট সেবা পদক দিয়ে সম্মানিত করেছে। রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক প্রাপকদের মধ্যে রয়েছেন সহকারী আরক্ষাধ্যক্ষ শোভা দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার মনোজ বন্দ্যোপাধ্যায় এবং গিন্নি রানা এবং DSP সঞ্জয় কুমার সামল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সরাসরি সুবিধা হস্তান্তর বা ডাইরেক্ট

ইলেকট্রিক ট্রান্সফারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা বা ডিজিটাল রুপির ব্যবহার আজ চণ্ডীগড়ে চালু হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে খাদ্যভর্তুকির জন্য ডিবিটি ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করার ক্ষেত্রে চণ্ডীগড় হবে দেশের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে দাদরা ও নগর হাভেলির জন্য এই উদ্যোগটি সূচনা করা হবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁত শিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম NHDC একটি প্রদর্শনীর আয়োজন করবে। সেখানে 24 জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 7 সন্দেহভাজন বাংলাদেশ নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। গতকাল সকালে লালগোলা থানার বালিগ্রাম এলাকা থেকে ওই 7 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। কয়েক মাস আগে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে আসে, পরে কাজের জন্য দক্ষিণ ভারতে চলে যায় তারা। স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি তারা লালগোলা থানায় জানায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গিয়ে পুলিশ তাদের আটক করে। নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তার করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ এবং গ্রেফতারের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ এই সাংসদের বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে। গত 7 আগস্টের একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগেই জানানো হয়েছে, নেতাজি সম্পর্কে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। সংযুক্ত আরব আমিরশাহীর 2টি তেলবাহী জাহাজ গত সন্ধ্যায় হরমুজ প্রণালী পেরোনোর সময় আক্রান্ত হয়। সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানের পক্ষ থেকে এই জাহাজগুলিতে আক্রমণ চালানো হয়। তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সেদেশের বিদেশ মন্ত্রক আরও বলেছে, ইরান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে যেভাবে জাহাজের ওপর আক্রমণ চালিয়েছে তার ফলে আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। পূর্ব জাপানে টানা প্রবল বৃষ্টিতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জাপানের আবহাওয়া দপ্তর টোকিওর কাছাকাছি চিবা অঞ্চলের 1/3 বেশি পৌরসভায় সর্বোচ্চ স্তরের লেভেল 5-এর ভারী বর্ষণ সতর্কতা জারি করেছে। প্রবল বর্ষণের কারণে চিবা ও টোকিওর বিভিন্ন অংশে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে, বহু যাত্রী রাস্তায় আটকে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালকবিহীন ড্রোন এবং এর যন্ত্রাংশ আমদানির ওপর 100% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা করেছেন। চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে এবং বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। নতুন এই পদক্ষেপের আওতায় নির্দিষ্ট কিছু চালকবিহীন আকাশযান ব্যবস্থার ওপর 100% শুল্ক আরোপ করা হবে। ছোট আকারের ড্রোনগুলির ক্ষেত্রে শুল্কের হার কমে 25% হবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ চামোলি জেলার জলবিদ্যুৎ প্রকল্পের ভূমি ধসের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সেখানে ত্রাণ ও উদ্ধার কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেন। আগেই জানানো হয়েছে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধে এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে ভূমি ধসের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 14 জন। সুড়ঙ্গের ভেতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 2 জন, আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের পুনরুদ্ধার এবং অঞ্চলের পর্যটনের ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে সরকার মোট 18 কোটি 60 লক্ষ টাকার 3টি প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাম্বা জেলার উত্তরবাহিনী হেরিটেজ, কাঠুয়া জেলার ঐতিহাসিক বসৌলি দুর্গ, অনন্তনাগে যাত্রীনিবাসের পুনরুদ্ধার ও পুনর্জীবন এবং ঐতিহাসিক নাল্লা সাউন্ডবাড়ি ঝর্ণার সৌন্দর্যায়ন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে দিল্লি NCR অঞ্চলের 100 জন উপভোক্তা স্বাধীনতার 80তম বর্ষপূর্তিতে দিল্লির লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক জানিয়েছে, তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হবে এবং মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আলোচনায় তাঁরা অংশ নেবেন। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, তাঁর এই যুগান্তকারী কৃতিত্ব পেশাগত উৎকর্ষ রণকৌশল

0: স্থলগত দক্ষতা এবং আকাশপথে দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বায়ুসেনার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের সপ্তম বাছাই ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে 6-2, 6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত ভারতবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, হোমগার্ড সহ 1057 জন কর্মীর জন্য সাহসিকতা ও সেবা পদক ঘোষণা। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। নেতাজি সুভাষ বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। কোচবিহারে তার বিরুদ্ধে মামলা দায়ের। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। খবর শেষ হল, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

চাঁদের কোনা পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে বড় ভিটের পোতার পরে শালিক নাচে ছাগল চরে গ্রামের শেষে অসত্য।

বাবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাঠে আপন নাটে, শঙ্খচিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

শুনলেন আধুনিক গান শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর, এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: in Independence Day celebrations from the iconic Red Fort in Delhi tomorrow. Partition horrors, Remembrance Day being observed today, Prime Minister, Home Minister and Defence Minister pay homage to all those who lost their lives during partition. India dispatches first tranche of 20 metric ton relief supplies to Colombia to support ongoing post-earthquake recovery efforts. And alert issued for very heavy rainfall over Chhattisgarh, East Madhya Pradesh, Himachal Pradesh, Jharkhand, Uttar Pradesh and Uttarakhand today. With that, we end the midday news.
1: আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন বাংলা ছবির গান, আজকের ছবি স্বপ্ন, প্রথম শিল্পী বাবুল সুপ্রিয় এবং অন্যান্যরা।

0: বাংলা ছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। এতে আজ শুনলেন স্বপ্ন ছবির গান। আকাশবাণী কৈলাসহর, এবারেই শুনবেন মনসা মঙ্গল।
1: মনসা মঙ্গলের আজকের পর্ব বিপুলা মনসার বারো মাসে, পরিবেশনায় বড়ৈতলি কৈলাসহরের মরণমালাকার পূজারী ও তার দল।

শ্বশুরে বুঝিবা তোমায় গো চরণেতে ধরি হি জিয়াইয়া দেওয়া আমার রূপের মুরারি বামো হস্তে আমি তারে কুদিনু ফুসব ফানি সান্দে মোরে গালি ফারে লগু জাতি খানি বিশ্বাম্বর নাতে গায়।

ভাদ্র মাসের দিনে দেবপুজো একমনে হেমতালে আমারে খেদায়। আশ্বিন মাসের দিনে গেলাম চান্দের বাগানে, হুঙ্কারে ফুরিলাম বাগান। কার্তিক মাসে চান্দের ফুরি পুজে শুনায় সুন্দরী, গোট ভাঙি কইল কানো কান। আয়ে

শ্রীপঞ্চমী পূজে শোনাই শিবদনী গালিপারে লঘুজাতিখানি ফাল্গুন মাসে দিনে সর্বদেব পূজে চান্দে বাম হস্তে নাদে পুষ্পফানি চৈত্র মাসে পাইনু বাও ডুবা চান্দে চোদ্দ নাও দনে জনে কালিদয় সাগর

যদি না যাও আমার প্রভু লকিন্দ হয়র, তোমার বুঝা না হইবে সংসারের ভিতর, শ্বশুরে বুঝিবাগ তোমার চরণেতে ধরি স্বামী দান দেও।

শুনলেন মনসা মঙ্গলের বিপুলা মনসার বারোমাসী পর্বটি। শিল্পীরা ছিলেন বড়ইতলি কৈলাসহরের মরণ মালাকার পূজারী, রাজেন্দ্র মালাকার কৃষ্ণা পাল, দীপালী পাল ও অমলেন্দু পাল। মনসা মঙ্গলের পরবর্তী পর্ব লক্ষিন্দরের জিয়ানী।

আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: नील
1: আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এখন শুনবেন সেনাবাহিনীর উদ্দেশ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় রাজনাথ সিংহের ভাষণ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছয়টায় শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান, 6:30 শুনবেন মনসা মঙ্গল, আজকের পর্ব লক্ষিন্দরের জিয়ানি। সন্ধ্যে 7টায় শুনবেন স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ। রাত 8টায় বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন ককবরক সংবাদ, 8:20 স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন বাংলা আধুনিক গান, 9:30 শুনবেন রাষ্ট্রপতির বেতার ভাষণের বাংলা এবং ককবরক অনুবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:00 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:20 শুনবেন এমপ্লয়মেন্ট নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: গৃহস্থির আসরে আমরা আইছি আজকে। দাদা, এটা কোন গ্রাম? এটা
1: এটা মধ্য শান্তিপুর গ্রাম।
0: আচ্ছা, আর দাদার নামটা কিটা?
1: আমার নাম নীলমণি জামনাথ।
0: আচ্ছা, আপনাকে তো এই গ্রামেরই বাসিন্দা নেই?
1: আমি জন্ম থেকে এই গ্রামের বাসিন্দা।
0: আচ্ছা, মোটামুটি কত বছর ধরে আপনি এখানে আসুন?
1: আমার বয়স হলো এখন 45 চলতে আছে। 45 বছর যাবতই আমি এখানে আছি।
0: আরো বেশি হইতে পারে, আপনার বাপটা করতে তো
1: এখানে? আমার বাবাটা করিতে রাতারাও আসলে তারা এখন মারা গেছেন।
0: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনার জীবন জীবিকা কিসের উপর নির্ভর?
1: কৃষির উপরে নির্ভরশীল।
0: কৃষির উপরে আপনার নির্ভরশীল? আচ্ছা, তো মোটামুটি দীর্ঘদিন ধরে আপনার খেত কৃষির লগে জড়িত আছেন?
1: হ্যাঁ, জড়িত আছি।
0: আচ্ছা,
1: আমার বাবা ঠাকুরদা তাও জড়িত আছেন কৃষির সাথে, আমিও কৃষির সাথে জড়িত।
0: আচ্ছা, তো এটা তো খেত কৃষি করার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার আছে?
1: হ্যাঁ আছে।
0: আচ্ছা, তো এখন যে আমরা যে মোটামুটি কিছুদিন আগে আপনার আউশখাতের ইয়েটা গেল, আপনি কি আউশখাত করছিলেন?
1: না, আউশখাত আমরা করছি না, সাহেল খাত করবো আমরা।
0: মানে আউশখাত আপনার কোনোদিনই
1: করেন না? না, এখানে কেউ আউশখাত করে না, যে কারণে তারপরে বানরের উপদ্রব। একাকি আউশখাত করলে পরে বানরের উপদ্রব হইব, যে কারণে এখানে আমরা আউশখাত করি না।
0: বা গরু ছাগল বানর ছানর সব মিলে,
1: সব মিলে একটা অসুবিধা।
0: আচ্ছা, তো এখন কিন্তু আপনি প্রস্তুতি নিয়েছেন যে আপনি শালি খাদ্য করবা?
1: ক্ষেত্রের মধ্যে একটা দিয়া খেত রেডি করা হয়েছে, আলিয়াও রেডি গেছে, দু একদিনের মধ্যে আমরা রোবাটা লাগাই দিব।
0: দু একদিনের মধ্যে আপনার রোবাটা লাগাই দিবা? আচ্ছা, তো মোটামুটি আপনার এই যে জাল

0: কাজে ফালাইছেন আপনি, এটা কিতা দানের ফালাইছেন?
1: এটা ব্লক থেকে আনা হয়েছিল,
0: মোটামুটি বীজ তো কম লাগে,
1: বীজ কম লাগে,
0: বীজ হয়ে যার
1: আগের যে ধান খেত করা হয়তো আমরা এখানে সেই তুলনায় প্রচুর পরিমাণে কম লাগে। আগের দিনে এরকম শ্রী পদ্ধতি আসলো না, যে কারণে জ্বালাটা করতে যাইয়া প্রচুর পরিমাণ ধান লাগতো। এখন আর শ্রী পদ্ধতিতে একাত করার কারণে সেই পরিমাণে ধান লাগে না, ধান প্রচুর পরিমাণে বাঁচতেছে। আলির ধানটা প্রচুর পরিমাণে বাঁচতেছে।
0: আচ্ছা, তো মোটামুটি এই জায়গাটার মধ্যে আপনি কিন্তু আগেও কিন্তু গুমতি চাষ করছেন?
1: গত বছর গুমতি, এর আগে দুই তিন বছর থেকে গুমতি চাষ করা হইতেছে।
0: আচ্ছা আচ্ছা, এই যে গুমতির বীজটা আপনি ব্লক থেকে পাইছেন না?
1: না, এটা ব্লক থেকে আনা হয়েছে।
0: ব্লক থেকে আনা হয়েছে। আচ্ছা, তো মোটামুটি আপনার ক্ষেত আর কদিন লাগবো, মানে রোয়া শেষ করতে আপনার? মোটামুটি
1: সপ্তাহ দিন লাগবো।
0: তো এই যে আপনি, এমনি তো আপনার কৃষি যন্ত্রপাতি বোধহয় আপনার নাই মনে হয়?
1: না,
0: এটার মধ্যে কোন আপনারা ফারাক দেখলেনি?
1: এটার মধ্যে কিছুটা ফারাক আছে। ট্রাক্টরে হয়তো একসাথে মাটিটারে জোড়া করিয়া লয়, হালে প্রথমে যতটুকু জোড়া করে প্রথমে কুরিয়া তুলে, এরপরে তবে হালে মাটিটা ফসার সময়টা ফায় বেশি, লড়াছড়া খাইতো বেশি। এখন হয়তো ট্রাক্টরে তিন চা বা উর্ধে সাইড সা দেওয়ার পরে শেষ। আগে আল যখন দেওয়া হইতো তখন ছয় সা সাত সা এইরকম দেওয়া হইতো, তো মাটিটা বারবার লড়াছড়া খাইতো। আর এখন কো একবার ট্রাক্টর মারিয়া গেল, পরে আইয়া হয়তো আরো দুইবার মারলো, শেষ মাটিটা লড়াছড়া খায় কম। কিন্তু মাটি হালের তুলনায় ট্রাক্টরে মাটিটা জোড়া হয় বেশি ভালো, এটা ঠিক আছে। তো ওইটার মধ্যে কিছুটা একটা ফারাক থাকে,
0: সময়টা আপনার কম লাগে,
1: সময়টা কম লাগে
0: জায়গাতে আপনি করতে পারলেন,
1: হাল চাষ দেওয়া যায় ট্রাক্টরের মাধ্যমে।
0: আচ্ছা, তো এটা তো আপনার যদি আনন্দ, এটা তো ঘন্টার হিসাবে বোধ না, কিন্তু
1: এটা ঘন্টা হিসাবে দেওয়া হয়,
0: ঘন্টা হিসাবে আনেন। তো মোটামুটি মনে হলো একটা আপনার ওই যে এককালীন জায়গার মধ্যে আপনার চাষ করতে মোটামুটি কত টাকা লাগে যায়?
1: লাগে যায় কি বেশ হলো তিন চার হাজার টাকা লাগবো এরকম,
0: মানে চাষ করতে লাগে যায় না সবটা মিলাইয়া?
1: সবটা মিলাইয়া।
0: আচ্ছা, তো মোটামুটি ধরুন মনে করেন আপনার ঘন্টা প্রতি তো ধরুন এত নিশ্চয়ই এককালীন জায়গায় এক ঘন্টা তো চাষ দিতে পারেনি?
1: না না, এক ঘন্টায় পারতো না, বেশি সময় লাগে,
0: আর একটু বেশি বেশি সময় লাগে। আচ্ছা, তো মোটামুটি এই যে সারা যেটা আপনি করছেন যে এটা কতদিনের সারা আপনি লাগাইবা?
1: এটা
0: শ্রী পদ্ধতিতে হইলে তো আপনার মোটামুটি 15 দিনের ভিতরে আপনি সারাটা আপনার লাগাই দিতে?
1: এটা ওই জমি রেডি হওয়ার লাগে একটু দেরি হচ্ছে বৃষ্টির কারণে, বিভিন্ন উপদ্রব বৃষ্টির মধ্যে, আবার তারা তুললেও চারাটা ক্ষেত্রের মধ্যে লাগানো যায় না। বৃষ্টি যখন দেয় তখন কিন্তু ক্ষেত্রের মধ্যে জল লাগিয়ে থাকে, তো শ্রী পদ্ধতিতে সেই ছোট ছোট চারাগুলা লাগানো এটা অসম্ভব ব্যাপার প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে, যার কারণে ওইগুলা কিছুটা বেশ সময়ছে, সময়ের তারতম্য করছে। তো ওই কারণে ধরেন মাসের ভিতরে লাগানো শেষ হইয়া যাইব।
0: তো এখন যে তোমার যে পজিশন, এমনি তো মধ্যে সবজি বোধহয় এখন আর কিছু বোধহয় নাই বোধহয় না, গীতা?
1: না, সবজি বৃষ্টির কারণে কোনো কিছুই লাগানো গেছে না এখন, আর আগের যেটা আসলো ওগুলো প্রায় শেষের পথে।
0: আচ্ছা, তো এমনি কিছু আছে এমনি এখন আপনার? দেখলাম তো আপনি একটা,
1: এটা খুব অল্প স্বল্প যা গরুয়া বাপে যেটা আছে ওগুলো আর এখন,
0: আপনার ফার শাক তুলছেন আপনি, তারপরে আপনার লতা বহন বোধ লতাই বোধহয় আপনার
1: আছে অল্প কিছু আছে।
0: মোটামুটি এটা আর কত কতদিন যাইব?
1: যাইব প্রায় অগ্রহায়ণ পর্যন্ত থাকব।
0: অগ্রহায়ণ পর্যন্ত থাকব মোটামুটি। এরপরে কি তা করবো এই জায়গাটার মধ্যে?
1: এরপরে ওই জায়গাটার মধ্যে আবার নতুন করিয়া চারা লাগাইবার, লাগিয়া ক্ষেত্রটার উপযুক্ত করিয়া পরবর্তীতে নতুন করিয়া চারা
0: লাগাইবা। তো এমনি কিন্তু আপনার এই যে দেখলাম একটা পাশে একটা পুষ্কুরণী আছে, এই পুষ্কুরণী কিন্তু মাছ ফালাইছেন?
1: মাছ ফালানো হয়েছে।
0: তো মাছেতে আপনি এমনি যে রেনু দিয়া ইয়ে হরের চাষ করবেন?
1: না, এগুলা মাছের

0: যারা পুনালইয়া আসে তাদের কাছ থেকে পুনারাক্ষা ফলানো হয়েছে।
1: তো এটা আপনি এমনি সরকারি ভাবে পাইছেন
0: না আমরা নিজে
1: ফিশারি ডিপার্টমেন্ট থেকে দেয় তো?
0: না আমরা এইভাবে দেওয়া হয়েছে না, আমরা নিজেরাই এই পোনাগুলাকে নিয়ে আমরা ফিশারিতে ফলাইছি।
1: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই যে ফালাইছেন, যেটা মোটামুটি কবে ফালাইছেন?
0: এটা 3-4 মাস হইতে আছে ফলানো হয়েছে।
1: তো এটা দেখছেন নি আপনার মাছ, এটা সব মাছের ফোনা যেটা ফালাইছেন এটা তো বাচ্চেনি মনে করেন?
0: হ্যাঁ আছে, মাঝে মধ্যে জালের বাড়ি যা দেখা হয়
1: হ্যাঁ হ্যাঁ,
0: মাছগুলা আছে।
1: এমনি আপনার এটা কতটুকু জায়গার মধ্যে আপনার এটা এটা ইয়েটা করছেন?
0: এটা আধাখানি থেকে অল্প একটু কম হইব
1: একটু
0: এরকম
1: কম হয়।
0: জায়গার মধ্যে,
1: আচ্ছা, তো এটা কিন্তু আপনি নিজেরা করছেন না, এটা বেনিফিশিয়ারি পাইছেন আপনারা?
0: এটা আমরা পাইছি, আমরা
1: হ্যাঁ
0: নিজেরা করছি না,
1: হ্যাঁ, তো এটা সম্পূর্ণ টাকাই কিতা?
0: এটা সরকার থেকে দেওয়া হয়েছে।
1: আচ্ছা, এটা পঞ্চায়েতের মাধ্যমে করা নিয়েছিলেন এটা?
0: হ্যাঁ পঞ্চায়েতের মাধ্যমে।
1: আচ্ছা, তো মোটামুটি এটার কি আপনার মোটামুটি আশা করা যায় আপনি লাভ দেখতে পারবা?
0: এটা তো আশা করি, এখন
1: হুম
0: কতটুকু কি
1: হুম
0: এটা পরবর্তী সময়ে
1: আর এটা
0: বোঝা
1: তো
0: যাবে।
1: আপনার এটা একদম নতুন, ওই
0: এটা একদম নতুন,
1: ওখানে আপনি ওই যে মাছ চাষ মাছ চালানোর পর এটা বিক্রি করতে পারছেন না?
0: না না এটা ফিশারি নতুন, নতুন ওই মাছগুলো পোনাও নতুন ফলানো হয়েছে, এখনো ধরা হয়েছে না বিক্রির জন্য।
1: খানি হিসেবে কেটে দিন?
0: খানি হিসাবে গোবর, তারপরে মাছের যে খাবার আছে ওই খাবারটা
1: হ্যাঁ,
0: দেওয়া হয়।
1: মানে এটাই এটাই আপনাদের? আচ্ছা, তো এমনি সব রকমের ফোনা ফালাইছেন নি?
0: কয়েক রকম কয়েক জাতের ফোনা আছে,
1: সেটা কিতে ফালাইছেন?
0: এটা ঘাস খাপ আছে,
1: হ্যাঁ
0: আর কই, শিঙ্গি,
1: হ্যাঁ
0: পুঁটি, ইসা,
1: হ্যাঁ,
0: এগুলো ওরকম দুই এক রকমের আরো কয়েক রকমের আছে,
1: মানে এই রকমের মিলিয়ে আপনি
0: মিলে যাই ফলানো।
1: ফালানি হয়েছে? আচ্ছা, তো ঘাস খাপ ফালাইছেন নি?
0: ফলানো
1: তো ঘাস খাবে তো বুঝলে ঘাস উস খায়, মানে সব কলা
0: ঘাস
1: পাতা
0: খায়
1: ভিতর দিয়ে খাইলে ওগুলো?
0: এগুলা দবাও হয়, পাশে
1: হ্যাঁ
0: কলা গাছ আছে
1: হ্যাঁ,
0: পুকুর পাড়ে, এগুলা যখন পাতাটা কাটা হয় তখন পুকুরের মধ্যে দেওয়া হয়।
1: দেওয়া হয়ে যায়?
0: হ্যাঁ
1: আচ্ছা, তো মোটামুটি আপনি ইটিলিয়েই আপনি আসুন,
0: ইটিলি আছে,
1: এরপরে বুধ আপনার শীতকালীন সবজি লাগাইবে না কিটা?
0: হ্যাঁ শীতকালীন সবজি, ও বৃষ্টিটা একটু ধরলে পরে শীতকালীন সবজি লাগানো হইব।
1: সবজি লাগাই নি?
0: হ্যাঁ
1: আচ্ছা, তো যাই হোক, আপনার লগে দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উন্নত হয়।
2: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আইজ আসর শুরু করিয়ার তে আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
3: নমস্কার।
2: তো আপনার পরিচয় হান দিলাওকা।
3: আমার নাম শ্রীনাথ বৈদ্য, আমি রিটায়ার্ড ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার।
2: আচ্ছা, তো দাদাবু আজকে কিতা লইয়া আলোচনা করতে আসরে?
3: দেখেন, এখন শুরু হচ্ছে শীতের সিজন, আমরা ত্রিপুরাতে ফুল চাষের উপরে বিশেষ নজর দিচ্ছি। আমি আজকে রজনীগন্ধার যে বাণিজ্যিক পদ্ধতি কীভাবে চাষাবাদ করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
2: আচ্ছা, তো শুরু করুন, খুব সুন্দর আলোচনা এবং খুব মূল্যবান আলোচনা।
3: বলতে কি, সবাইকে আমার নমস্কার। প্রথম হচ্ছে, কিছুদিন আগে আমি পশ্চিম ত্রিপুরার কয়েকটা প্লটে ভিজিটে গিয়েছি, লক্ষ্মীবিল, চারিপাড়া, তারপরে চড়িলাম, তারপর বাইকুড়া প্রতিনিধি জায়গাতে আমি গিয়েছি। দেখেছি যে গত বছর ওরা ভালো অনেক অনেক পরিমাণ রজনীগন্ধা চাষ করেছেন এবং বৈজ্ঞানিকভাবে চাষ করার পর অনেক অনেক লাভবান হয়েছেন। এবারও ওনারা শীতের সিজনে যে রজনীগন্ধা চাষ করবেন, পুরোপুরি আপনার মাঠ তৈরি করতে শুরু করেছেন। রজনীগন্ধা ব্যবসায়িক ভিত্তিতে চাষের জন্য উপযুক্ত একটা ফুল, উৎসবে অনুষ্ঠানে ফুলের মালা, অঙ্গসজ্জায়, গৃহসজ্জায়, দোকানসজ্জায় এই ফুল প্রচুর পরিমাণে ব্যবহার হয়। ত্রিপুরাতে এই ফুলের চাহিদা প্রচুর, শুভ্রতা ও সুগন্ধের জন্য রজনীগন্ধা সবার প্রিয়, বাণিজ্য চাহিদাও চাই তাই প্রচুর, বলতে অসুবিধা নেই। আমাদের যে রজনীগন্ধা স্যান্ড সেটা রজনীগন্ধা ফুল থেকেই হয়। এই যে ফুল প্রথমে মেক্সিকো দেশে এর উৎপত্তি হলো, ভারতে এর ব্যাপক প্রসারের ফলে এখন বেশি দেশি গাছপালার মতোই চাষ হচ্ছে ত্রিপুরাতে প্লাস ভারতবর্ষে। ত্রিপুরাতে এই মুহূর্তে রজনীগন্ধার চাষের অভ্যাস ও চাষের এলাকা জনপ্রিয় হয়ে বিশেষ উঠেনি, তার জন্য আমরা যে ডিপার্টমেন্টের যে স্কিম আছে MIDA স্কিম, এই MIDA স্কিমে আমরা রজনীগন্ধা চাষের জন্য আমরা বিশেষ একটা সাহায্য দিচ্ছি কৃষক দাদাদেরকে। কৃষক দাদারা এই যে স্কিম, এই স্কিম নিয়ে আপনারা চাষাবাদ করবেন, আপনারা লাভবান হবেন। এখন প্রশ্ন হচ্ছে যে চাষ করব, যে এটা যার সম্বন্ধে প্রথমে বলতে হবে, অ্যাকচুয়ালি

রজনীগন্ধা দুই প্রকারের হয়, একটা হলো সিঙ্গল আর একটা হচ্ছে ডাবল। সিঙ্গলের যে ভ্যারাইটি বা জাত সেটা হচ্ছে ক্যালকাটা সিঙ্গেল, বোম্বে সিঙ্গেল, রজতরেখা, কোয়েম্বাটোর সিঙ্গেল ইত্যাদি। এবং ডবল যে যেটা মানে জাত সেগুলো হচ্ছে স্বর্ণরেখা, সুভাষিনী এবং ত্রিপুরাতে সিঙ্গেল রজনীগন্ধার চাষের এলাকা বেশি হলে বাণিজ্যিক লাভের বেশি সুযোগ থাকে। এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গেল যে রজনীগন্ধা সেই সিঙ্গেল রজনীগন্ধাতে আটটি পাপড়ি থাকে আর সুগন্ধে বেশি, কাটার পর টেকে কম, এটা ঠিক? ডাবল যে রজনীগন্ধা কাটার পর বেশি দিন টেকে এবং রজনীগন্ধা বলতেও আপনার অসুবিধা নেই, কাটার পরে জল ভর্তি বালতির মধ্যে রেখে দেবেন, রেখে দিলে 10-12-15 দিন পর্যন্ত এমনভাবেই রাখা যায়, পরবর্তী সময়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সেটার ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি রজনীগন্ধা দুই প্রকারের, সিঙ্গেল এবং ডাবল। আমি সিঙ্গেল এবং ডাবলের প্রজাতি বলেছি। এখন প্রশ্ন হচ্ছে জলবায়ু ও মাটি। জলবায়ু মাটি যদি আমরা আলোচনা করি, আমরা রিসার্চ করে দেখেছি ত্রিপুরার যে জলবায়ু উষ্ণ আর্দ্র জলবায়ু সেটা রজনী চাষের পক্ষে খুবই ভালো, এবং যে মাটি মাটি দোআঁশ বেলে মাটি, দোআঁশ বেলে মাটি উপরেই যে ধানি জমি আছে সেটা সমতল ভূমি, সেই সমতল ভূমিতে দোআঁশ এবং বেলে মাটি আছে, সেখানে যদি আমরা রজনীগন্ধা চাষ করি তাহলে আমরা ভালো ফলন পেতে পারি। এখন জলবায়ু তো বললাম যে উষ্ণ আর্দ্র জলবায়ু, ত্রিপুরাতে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজমান এবং প্রতি বছরে যে বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সিএম মানে 2200 থেকে 2300 মিলিমিটার সেটা ত্রিপুরাতে হচ্ছে রজনীগন্ধা এই বৃষ্টিপাত চায়। এখন প্রশ্ন হচ্ছে আমি তো বললাম যে ত্রিপুরার জলবায়ু মাটিতে রজনীগন্ধা চাষের পক্ষে উপকূল, কিন্তু কেন এটা চাষ আমরা এগুতে পারছি না? এর একমাত্র কারণ আমরা যারা কৃষক দাদারা আছি আমরা এটার প্রতি ভয়, এটা কী না কী, আমাদের রজনীগন্ধা এখনও শিয়ালদহ কলকাতার থেকে আসে, যদিও আগরতলা বাজারে রজনীগন্ধা বেলাবর তার লক্ষ্মীবিল থেকে আসে, কিন্তু আমাদের এখানে রজনীগন্ধা চাষ হয় না। আপনাকে বলে থাকি 2007 সালে যে আমাদের নয়াদিল্লিতে যে ফল প্রদর্শনী হয়েছিল, পুষ্প প্রদর্শনী হয়েছিল, কৈলাসরের একটি ছেলে নীলোৎপল দাস সেখানে উপস্থিত ছিল, সে সেখানে আমাদের এখানে প্রতিনিধি হিসাবে গিয়েছিল, সে সেখানে রজনীগন্ধা চাষ করেছিল, ফল চাষ করেছিল, বিভিন্ন ফুল চাষ করেছিল, তার এখনও যে ফুলের বাগান আমরা গিয়েছি ভালো চলছে। এর জন্য আমি বলি যে আমরা যারা কৃষক দাদারা আছেন আপনারা আসুন রজনীগন্ধা চাষ করুন। এখন যে রজনীগন্ধার যে বংশবৃদ্ধি, রজনীগন্ধা বংশবৃদ্ধি ডালকলম বা বীজের মাধ্যমে হয় না, রজনীগন্ধার যে চাষ এটাকে বলা হয় কন্দ, কন্দ মানে বাল্ব বা কম, এই কন্দ হচ্ছে 2.5 থেকে 3 সেন্টিমিটার ব্যাস, এটা হচ্ছে 2.5 থেকে 3 সেন্টিমিটার ব্যাস মানে 1 ইঞ্চি ব্যাস। এই যে ব্যাসের যে কন্দকে আমরা 6 থেকে 7 সেন্টিমিটার মাটির নিচে পুঁতে দিব, যদি এর গভীরে দেই তাহলে পরে চারা উঠতে অসুবিধা হয়, এর জন্য আবার উপরে দিলে পরে চারা উঠে না, এর জন্য আমরা বলি যে 6 থেকে 7 সেন্টিমিটার, এটা আমাদের বৈজ্ঞানিক উপলব্ধি, বৈজ্ঞানিক আমরা চাষাবাদ এবং আমরা যে রিসার্চ করেছি তাতে দেখেছি যে 6 থেকে 7 সেন্টিমিটার নিচে যদি আমরা সেটাকে পুঁতে দিই তারপরে দেখা যায় 2 সপ্তাহ পরে সেটাতে অঙ্কুর বের হয়, কখনো কখনো 2 সপ্তাহের বেশি লাগে, 3 সপ্তাহ লাগতে পারে বা 3.5 সপ্তাহ লাগতে পারে। এর জন্য কৃষক দাদারা আপনারা ভয় পাবেন না, এটা জলবায়ু মাটি টস জন্য এটার উঠানামা হয়। যখন চারাটা উঠল, চারাটা উঠার প্রায় 1.5 মাস পরে সেখান থেকে ফুল দেবে, ফুল দেবে যে সেই ফুলটাকে আমরা কী করবো আমি প্রথমেই বলেছি, বালতিতে জল নিয়ে সেটাতে রাখবো। এখন প্রশ্ন হচ্ছে যে চাষ করব, জমি কীভাবে তৈরি করব। জমি তৈরি করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে কমসে কম 4 বার চাষ করতে হবে, এখন আর হাতে বলদ নেই, আমরা কী করি পাওয়ার টিলার দিয়ে 4 বার চাষ করি। সেচ চাষের সময়ে আমরা প্রতি কানিতে 9 কেজি পরিমাণ ইউরিয়া, 85 কেজি পরিমাণ সুপার ফসফেট এবং 16 কেজি পরিমাণ মিউরিয়া পটাশ চাষের আগে দিয়ে তারপরে চাষ করব, যাতে সেই সারটা মাটিতে মিশে যায় এবং তাতে প্রচুর পরিমাণে গোবর বা পাতা পচা সার ব্যবহার করবেন। যতটুকু সম্ভব চেষ্টা করবেন রাসায়নিক সার যাতে ব্যবহার না করেন, আর পাতা পচা সার বা ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করবেন, তাহলে দেখা যায় যে ফলন এবং গুণগত মান ভালো থাকে।
তারপরে বপন, বপন

0: তো বললাম যে যেহেতু এটা একটা থামরুল আছে, যতটুকু বীজের যে ইঞ্চি যে ব্যাস, তার ডাবল বেশ বেশে যদি আমরা মাটি নিচে পুঁতে দিই তাহলে দেখা যায় যে তার থেকে অঙ্কুরোদ্যম ভালো হয়। তারপরে হচ্ছে পরিচর্যা। এই পরিচর্যা করতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে মাটিতে যাতে জলের ভাগ কমে না যায়, মাটি যাতে স্যাঁতস্যাঁতে না হয়। যেহেতু শীতকালে করছি, মাটিতে জলের পরিমাণ বিশেষ ভালো লাগে, এই যার জন্য চাষ করার আগে আপনারা জলের ব্যবস্থা করবেন। এই জল যাতে আপনারা দুই সপ্তাহ মাটির তস বুঝে এক সপ্তাহ পর পর আমরা দিতে পারি, তারপরে দিলে পরে দেখা যায় যে দেড় থেকে দুই মাসের পরে আপনাদের পাপড়িগুলো ফুটে উঠছে। পাপড়িগুলি ফুটে উঠার পরে আমরা কী করবো, পাপড়ি যে গুড়াতে আমরা হাত দিয়ে ভাঙবো, ভাঙবার পরে আপনারা জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখবো, ডাটাগুলো জলের মধ্যে যে ডুবে থাকে সেটা লক্ষ্য রাখবো যাতে সেটা শুষ্ক না হয়ে যায়, তারপরে আমরা বাজারজাত করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চাষবাস করব, এখানে কি কোনো পোকার আক্রমণ হবে না? নিশ্চয়ই হবে। আমরা দেখেছি নাগিছড়া যে হোটি রিসার্চ কমপ্লেক্স আছে, সেখানে রজনীগন্ধার যে বাণিজ্যিকভাবে চাষবাস হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এক ধরনের লাল পোকা, লাল পিঁপড়া, এবং ত্রিপুরার মাটি বলতে গেলে এখানে আপনার উলুপোকার উই পোকার উপদ্রব প্রচুর পরিমাণে দেখা যায়। এই উই পোকা কী করে গুড়াতে খেয়ে নিয়ে যায়, এরপরে গাছটা মরে যায়। এই উই পোকা এবং লাল পিঁপড়া মারার জন্য আমরা অবশ্যই ক্লোরোফাইরিপস জাতীয় ঔষধ প্রতি এক লিটার জলে 2 ml গুলে আমরা গাছের গুঁড়ায় যদি দেই তাহলে দেখা যায় যে এই উই পোকা এবং লাল পিঁপড়া থেকে আমরা গাছকে রক্ষা করতে পারি। দু নম্বর জিনিস, রোগ হতে পারে। রোগটা কী হতে পারে জানেন, অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়ালি রজনীগন্ধার শুভ্রতা বেশি, স্যান্ড বেশি, সেই স্যান্ড এবং শুভ্রতার মধ্যে হলদে টাইপ এসে যায়, তার মানে সেখানে আপনার ভাইরাস অথবা ছত্রাকের আক্রমণ হয়েছে বুঝতে হবে। সেই ছত্রাক থেকে গাছকে রক্ষা করতে হলে প্রতি লিটার জলে 2 গ্রাম ম্যাঙ্কোজেব গুলে সেটা যদি আমরা স্প্রে করে দিই তাহলে দেখা যায় যে সেই রোগের কোনো আপনার মানে রোগ হয় না, এই রোগ থেকে আমরা নিস্তার পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে বলে আবার বলছি যে রজনীগন্ধা যদি এতই সুযোগ যদি লাভজনক হয়, লাভজনক দিকটা আমাদের বিবেচনা করে আমরা দেখেছি প্রথম বছরে রজনীগন্ধা ভালো ফলন দেয়, দ্বিতীয় বছরে সবচেয়ে বেশি ফলন দেয়, তৃতীয় বছরে একটু কম দেয়। আমি প্রথমেই বলতে ভুলে গেছি যে রজনীগন্ধার কন্দ একবার লাগালে পরপর 3 বছর এই কন্দর থেকে আমরা ফলন পেতে পারি। আপনারা কৃষক দাদারা যদি মনে করেন যে প্রতি বছর চেঞ্জ করবেন, করতে পারেন, কিন্তু একটা কন্দর থেকে আপনারা 3 বছর আপনারা ফুল পেতে পারেন। প্রথম বছরে আপনারা প্রায় 1 টন ফুলের পাপড়ি পাবেন, দ্বিতীয় বছরে পাবেন 1.5 টন, তৃতীয় বছরে পাবেন 8 টন। মানে এবার লক্ষ্য করছি আমরা প্রথম বছর কিছুটা কম, দ্বিতীয় বছরে সবচেয়ে বেশি, তৃতীয় বছরে একটু কম। এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যায় 3 বছরে আমরা 1,60,000 টাকার মতো লাভ পেতে পারি, প্রতি কানিতে, প্রতি হেক্টরে না, প্রতি কানিতে আমরা 1,60,000 টাকা আমরা লাভ পেতে পারি।
1: খরচ বাদ দিয়ে
0: সব লাভ বলছি আমি, লাভ মানে হচ্ছে খরচ বাদ দিয়ে লাভ। খরচ তো বিভিন্ন আছে, সেটা আজকে আলোচনা করছি না, পরবর্তী সময় আলোচনা করব। খরচ তো হচ্ছে আপনি প্রথমে হচ্ছে আপনার লেবার কম্পোনেন্ট, তারপরে হচ্ছে কন্দের দাম, তারপর জলসেচের দাম, তারপর ফাঙ্গিসাইড, তারপরে হার্বিসাইড, তারপরে ব্যাকটেরিয়াসাইড, তারপরে ইনসেকটিসাইড, এইগুলোর দাম আছে। এইগুলোর দাম বাদ দিয়ে আমরা জানি, দেখতে পারি যে প্রতি কানিতে বছরে 3 বছরে 1,60,000 টাকা, বছরে আমরা প্রায় 80,000 টাকার মতো, 70,000 টাকার মতো লাভ পেতে পারি কানিতে। তাই আমি বলছি কৃষক দাদাদেরকে, আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারা জমি তৈরি করুন, জমি তৈরি করার পরে এখানে আপনারা চাষাবাদ করুন, আপনারা নিশ্চয়ই লাভের মুখ দেখবেন। দরকার পড়লে আমাদের যে কৃষি যে আঞ্চলিক অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের যে ডেপুটি একটার অফিস আছে সেখানে যোগাযোগ করতে পারেন, ওইখানে আপনাদেরকে প্রচুর পরিমাণে ভালোভাবে আপনাদেরকে ট্রেনিং দেবে এবং আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবে কীভাবে চাষাবাদ করতে হবে।
1: তো দাদাবাবু, অনেক মূল্যবান আলোচনা শুনলাম, আমরা কৃষক দাদারাও শুনবা, তো আজ আসর শেষ করলাম গান শুনতে শুনতে।

0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত,
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মনসা মঙ্গল, আজকের পর্ব লক্ষিন্দরের জিয়ানি।
1: মনসা মঙ্গলের আজকের পর্ব লক্ষিন্দরের জিয়ানি, পরিবেশনায় ভাগ্যপুর ডলুগাঁও কৈলাসহরের অর্পণ দাস ও তার দল।
2: জয় জয় পদ্মাবতী অষ্টনাগ পীড়িতে বল হরি বলিও প্রেম প্রেম কহ শ্রী রাধে কৃষ্ণ বল হরি।

নাগ মাতা মাগ সুরসায়ংশ বাইনী অনে নবকতি মাত্র নাগ তুষ্ট সাবর্দাইনী আস্তি কুসুমনির মাতা মাগ অগ্নিবাসু কৃষ্ণতা জরৎকার মুনির পত্নী।

স্বয় বাসুর জিয়াইয়া দেব বিশ্বহরী, পদ্মাবতী বলে শুনো বিফুলা সুন্দরী, আর চান্দের সয় কুমার আমি জিয়াইতে না পারি। বিফুলা বলে মা জয় বিশ্বহরী, আরে তা হইতে চলি যাব ইন্ডিয়ার সুরপুরী। হে তোকে শুনিয়া বুদ্ধা।

সূর্যে আইলে উজা দনন তরি, পুনর্বার নৃত্য করে বিপুলা সুন্দরী। পদ্মাবতী বলে কন্যা বিপুলা সুন্দরী, আর মন বাঞ্ছা পূর্ণ হইল যাও নিজ পুরী। দুইজন ছিলাম এখন হই নবজন, ওরে সাগরে।

0: মনসা মঙ্গলের লক্ষিন্দরের জিয়ানি পর্বটি। শিল্পীরা ছিলেন ভাগ্যপুর ডলুকা ও কৈলা শহরের অর্পণ দাস, কৌশিক মালাকার, দীপেশ মালাকার, সঞ্চিতা মালাকার, রিঙ্কু মালাকার এবং তাপস দাস। মনসা মঙ্গলের পরবর্তী পর্ব ফিরা ভাসান।
1: এতক্ষণ শুনলেন মনসা মঙ্গল, আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলা শহর। স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর ভাষণ, প্রথমে হিন্দিতে এবং পরে ইংরেজিতে। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা এবং FM উজ্জয়ন্ত থেকে একযোগে প্রচারিত হয়েছে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক, দেশ বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়ই অত্যন্ত গর্বের সঙ্গে তা উত্তোলন করেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে শ্রীমতী মুর্মু আরো বলেন, প্রত্যেক নাগরিক যাতে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ এগিয়ে চলেছে এবং এই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রপতি। সংবিধানকে দেশের মূল ভিত্তি হিসেবেও তিনি তার ভাষণে উল্লেখ করেন। 80তম স্বাধীনতা দিবসে রাজ্য সরকার আগামীকাল একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সুন্দরবনের গোসাবায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্যেও পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। 16 আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক, দেশ ও বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়ই অত্যন্ত গর্বের সঙ্গে তা উত্তোলন করেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।
1: স্বতন্ত্রতা দিবস কি পূর্ব সন্ধ্যা পর আপ সবি কো মে ইস রাষ্ট্রীয় পর্ব কি হার্দিক বাধাই দেতি হুঁ। আপসে কুছ ঘন্টো বাদ আমারে দেশ কি স্বাধীনতা কে 80ওয়ে বর্ষ কা শুভারম্ভ হোগা। দেশ বিদেশ মে রহনে ওয়ালে সবি ভারতীয় এ পর্ব উল্লাস কে সাথ মানাতে হ্যাঁ। হামারা তিরঙ্গা হামারে স্বাধীনতা কা প্রতীক হ্যায়, ইসে হাম পুরি শান সে ফেরাতে হ্যায়।
0: রাষ্ট্রপতি আরো বলেন, প্রত্যেক নাগরিক যাতে তাতে আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। ভারতকে বিশ্বের অগ্রণী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনেও তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এই প্রসঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শ্রমিকদের ভূমিকার পাশাপাশি দেশ গঠনে অন্নদাতা কৃষকদের উল্লেখযোগ্য অবদানের কথাও স্মরণ করেন তিনি। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগ আধিকারিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, পুলিশ কর্মী, ক্রীড়াবিদ, বুদ্ধিজীবী, শিল্পী ও কারিগর, সমাজসেবী এবং সাফাই মিত্রদের অবদানের কথাও রাষ্ট্রপতির ভাষণে উল্লেখিত হয়। স্বাধীনতা লাভের শতবার্ষিকী অর্থাৎ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ যেভাবে এগিয়ে চলেছে তাই সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু। স্বাধীনতা আন্দোলনে প্রতিটি ভারতবাসী বন্দে মাতরম স্তোত্র পবিত্র মন্ত্র হিসেবে উচ্চারণ করতেন এবং তা গোটা দেশের সাধারণ মানুষের গান হয়ে উঠেছিল বলেও রাষ্ট্রপতি

0: অভিমত ব্যক্ত করেছেন।
1: হামারে স্বাধীনতা সংগ্রামে সংঘর্ষরত অলগ অলগ বিচারধারাওকে লোকঙ্কা লক্ষ্য এক হি থা, ভারত কি স্বতন্ত্রতা। স্বদেশী আন্দোলনকে দৌরান বন্দে মাতরম জন জনকে গীত বন গিয়া।
0: জাতির জনক মহাত্মা গান্ধী, সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকার সহ দেশ নায়কদের নেতৃত্বে অসংখ্য ভারতীয় যেভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শ্রীমতী মুর্মু তার ভাষণে সে কথাও স্মরণ করেন। এই প্রসঙ্গে আজ 14 আগস্ট দেশভাগের বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি, দেশভাগের সময় যে লক্ষ লক্ষ মানুষ হিংসা ও সংঘর্ষের শিকার হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
1: আজ 14 আগস্ট কে দিন কো হাম বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস কে রূপ মে মানাতে হ্যাঁ। হাম উন লাখো দেশবাসীয় কো ইয়াদ করতে হ্যাঁ জো বিভাজন সে জুড়ে হিংসা মে মারে গে ইয়া বিস্থাপন কে ত্রাসদি ঝেলনে কো মজবুর হুয়ে। সাম্প্রদায়িক হিংসা কি ওজহ সে লাখো লোগো কো শরণার্থী বননা পড়া ওর বটোয়ারে কি বিভীষিকা সহন করনি পড়ে, ফির ভি উন্হোনে আপনি পেহচান নহীঁ ছোড়ি।
0: ভারতীয় সংবিধানকে দেশের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঐক্য, সমমর্যাদা, সমান সুযোগ এবং প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র মর্যাদাই হল সংবিধানের প্রকৃত আদর্শ। বর্তমান ভারতবর্ষ সেই আদর্শ থেকে বিচ্যুত হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় স্বার্থ বৈদেশিক নীতির ভিত্তি, তবে এই নীতির মূল স্তম্ভ হল শান্তি, সহযোগিতা, আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ। আত্মনির্ভর ভারত অভিযান দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করেছে বলে রাষ্ট্রপতি জানান। দেশের এই বিকাশে যুব সমাজ ও মহিলারা যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সে কথাও তার ভাষণে উঠে আসেন। ছাত্রছাত্রীদের ভারতের ভবিষ্যতের মূল স্থপতি হিসেবে উল্লেখ করে ড্রোন দিদি, লাখপতি দিদি এবং 10 কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভূমিকাকেও কুর্নিশ জানান শ্রীমতী মুর্মু। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ আজ সম্প্রচার করা হবে রাত 9:30 আকাশবাণী আঞ্চলিক চ্যানেলে রাষ্ট্রপতির এই ভাষণ সম্প্রচার করবে। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ সম্প্রচারিত হবে স্থানীয় সংবাদের পর রাত 8:10। সন্ধে 8:00 ও রাত 9:00 FM হেডলাইন এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকার আগামীকাল একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। চিরাচরিত প্রথা মেনে সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন রাজ্যপাল আরএন রবি। সকাল 9:30 নাগাদ রেড রোডে হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর মুখ্যমন্ত্রী আগামীকাল সুন্দরবনে যাবেন। কলকাতার রেড রোডে সরকারি অনুষ্ঠান শেষেই হেলিকপ্টারে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্পে পৌঁছবেন। গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে এই তিরঙ্গা কর্মসূচিতে বিভিন্ন স্কুলের প্রায় 1500 ছাত্রছাত্রী একটি বিশাল মিছিল নিয়ে নিউ মার্কেট অঞ্চল প্রদক্ষিণ করে। দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খা মিছিলে যোগ দেন। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ এ রাজ্যেও পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশভাগের বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আজ শিয়ালদায় এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
2: এখনো ভিতরে থেকে দেশকে দুর্বল করা এবং সমস্ত রকম ষড়যন্ত্র করা এ শক্তি চেষ্টা করে, তাই আমাদের বিভীষিকাময় দেশভাগ থেকে শিক্ষা নিয়ে সমস্ত রাষ্ট্রবাদী চেতনার মানুষ, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, ঐক্যবদ্ধ থাকা দরকার এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সহ বিভীষিকাময় দেশভাগ কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়।
0: দেশভাগের জন্য মানুষের যে দুঃখ হয়েছিল তা কখনোই ভোলার নয় বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন। শিয়ালদা স্টেশনে আজ একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজের সূচনায় তিনি বলেন, দেশভাগের সেই বিভীষিকার কথা সব সময় মনে রাখতে হবে।
3: আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা ভুলব না। আমরা আমাদের সাথে

0: কি হয়েছে, কি হয়েছিল সেই সময়, সেই কষ্টটা বললে চলবে না। এবং আগামী দিন এইভাবে কোনো জাস্ট একটা মানুষকে মানে সীমানা টেনে নিয়ে এসে তাকে সবকিছু থেকে উপড়ে ফেলা, সেটাও যেন কোনোদিন না হয়, এটা থেকেও ইতিহাস থেকেও আমাদের কিন্তু শিখতে হবে।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আজ কন্যারত্ন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী অর্থবর্ষ থেকে 13 থেকে 18 বছরের ছাত্রীরা 2000 টাকা করে বাৎসরিক এই আর্থিক সহায়তা পাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে মাঝপথে কারো পড়াশুনো বন্ধ হয়ে গেলে তাদের জন্য রাজ্য সরকার 50,000 টাকা পর্যন্ত সহায়তা দেবে। 16 আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আনুমানিক 1.5 কোটি পরিবার বিশ্বের সর্ববৃহৎ এই স্বাস্থ্য বিমা প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। এদিকে পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প আপাতত চালু থাকবে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। একই অভিযোগে ধৃত সঞ্জীব মুখার্জিকেও 15 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। 80তম স্বাধীনতা দিবসের প্রাকালে তিনি আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলে এরপরেই শুনুন খবর।

0: আকাশধ্বনি আগরতলা ককতমা পরিও চিত্ত দেববর্মা তিনি ককতমা বোবাগ্র কুংখা রাষ্ট্রবক্র দুর্পটি মুর্মু বারোঠা কতনি ফিলচারটি ইয়গমা সাল পালাইনি সেকাং তিনি সানজাও বসংনি ফাচিং ককনারকা খনা হাকতর গনাঙ্গই ফিলচারটি ইয়গমা সাল পালাইজাগন ইয়াং হাস্তেও ব সালন যাজ্যাইকে বরমদেবী পালাইনে বাকি তিয়ার রংলাইজা মন্ত্রক্রাব প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হরগড় তিরঙ্গা ছামুং বুতংনি বিশিংটে লোকরকনা হানা হামজাকনা তাই বসংনি বানানো বরম রুথানি গবাংখা টিএফএ বাই সংজাজাক রাখাল সিল নকআউট ফুটবল বাতাইলেমুং বসকাং সালচি ডগনিসিমে চেঙ্গজাগন তাবুক ককটুমা সক্রুবই রাষ্ট্রবক্র দুর্পটি মুর্মু বারত হাকতনি ফিলচারজি ইয়গমা সাল পালাইনি সেগাং তিনি সানজাও বসং ফাসিং ককনার থানি সাকা ভারত হাকতর খরক নুইচি বা রোজাকনি গোবাং কাহামকে নকরিজা টংমনি ইয়াকগৈ মানকা হায়ুংনি কত রাং থংনি বিশিং খবজাক তাংবুতাং প্রধানমন্ত্রী জনদন তাংবুতাংনি বিশিং খরক বাচিচুকু রোজাকসুক একাউন্ট গনাং রক বেংবাই গরঙ্গৈ মানকা আবুনি বিশিং খরক থামচিনি রোজাকনি গোবাং বুড়ি রক নি একাউন্ট দো ব সাকা হা কতর খরক চাচি রোজাকনি বিশিং মাগনা রেশনি বিশিংটে সাথাই সেরাই সেরাই কেমানকা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বিশিং খরক দকচি রোজাক ন বিশ রাং খকবার আসাই জরা মাগনা সাক নাইমানী সেপসা মানথক রোজাকা কিষাণ সম্মান নিধি তাই কিষাণ ক্রেডিট কার্ডনি বিশিংটে হোকবার দেয়ারি টক টাকুম আ এরিমুং তাই পিয়া মধু রিমানী হাইবাই গদাল জাক হোকবার খেলাইনের অচুবাচু মানখা রাষ্ট্রবক্রক তাইব সাকা ভারত হায়ুংনি কতরকুক তাই কাহামকুক ডিজিটাল তাং বেক্রেপ সামতি সাকা বাইথং চুকজাক ভারত অভিযান চিনি রাংটং হামক্রাই তাই বসং নাইমথাংনি থং তাইব রাগ লাইকা
1: মার্গ পর আগে বাড়নে কে সাথ সাথ পর্যাবরণ সংরক্ষণ কে ক্ষেত্র মে ভি ভারত বিশ্ব স্তর পর অগ্রণী যোগদান দে রা হ্যায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030 কে কুছ লক্ষ্যক কো হামারে দেশ নে সময় সে পেহলেই প্রাপ্ত কর লিয়া হ্যায় রিনিউয়েবল এনার্জি কে বিকাশ কো পিছলে কুছ বর্ষ মে অভূতপূর্ব গতি মিলি হ্যায় হামারে বিদেশ নীতি দেশ হিত পর আধারিত হ্যায় শান্তি সহযোগ সম্বাদ তথা বসুধৈব কুটুম্বকম কে আদর্শ হামারি বিদেশ নীতি কে স্তম্ভ হ্যায়
0: রাষ্ট্রবক্র তাইব সাকা হা কতর বাইথং চুকজাক বদল রক খরকি রোজাকনি গবাং বুড়ি রক দো খরকথাম রোজাক বুড়ি লাখপতি দিদি সুনাম মানকা হাপাং তাইব খরকথাম রোজাক বুড়ি রক কতাল লাখপতি দিদি সুনামনা নাহারমুং নাহারৈ বুসকাঙ্গই দো লোকসভা তাই বিধানসভা বুড়ি রকনি বাকি রাও থামচিথাম আচুকথাই খাটিনা নাহারৈ নৈসাই নৈচিথাম বিচুও নারী শক্তি বন্ধন কেরং পাস খাইজাকা অ কেরংনি নাহারমুং সুপুং জাকে আব বুড়ি রকনি তৈদুল মুন তাইব ক্রাক খাইন তাই হা কতনি লোকপান

그락은가나 라스로버크록 사카 하용베르니 퉁바탈레문과 바로티 퉁크릉니 카함 만마리 고주곡 당기 초기캬 살기자 스강 글라스고와 커먼웰스 게임서 바로티 카함 만마리 노티 카통통마 꼭차카 라스로버크록 크나필 자치 탐 역마살 크나필 자치 역마살 মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী দিল্লি নি লাইবুমা গনাং লালকেলা ও বসংনি বানাতি সাবন ভারত বীরখুং বাহিনী কাইনি হেলিকপ্টার নিশিমি অ পান্ডাও খুম সারমানি উল রাষ্ট্র মন্ত্রী বক্রক লালকেলা নিশিমি বসংনি ফাইচিং ককনার গনা আকাশবাণী ককমা থাই সাকা অ পান্ডাও বসংনির চাপুং বন্দে মাতরমনি বিশি সারা বাচি পুংমা তাই নুইছাই ব্রুচিছিনি বিশিনি বিচিং ভারত হা কতন হামজংমা ভারত সুনামতি সাথানি শিকলাফানি সাকথানমা খাকামা তাই নাংকুমা গনাং খালাইনা বাগৈ অ পান্ড সংযোজাগনা তাবুং নপইলা লালকেলাও ইয়কমা সাল পালেমা জরা বন্দে মাতরম রচাপজাগনা এনসিসি ক্যাডেট তাই মাই ভারত সাকবাইথং জবানাই বসংনি রচাপমুং বন্দে মাতরম রচাবনা সেংক্রাক রুং তাই বীরখুং বাহিনী যতই খরক নুইছাই বারা পরিণাই ক্যাডেট ডক তাই মাই ভারত সাকবাইথং জবানাই অ পান্ড মানজাবগাইনা হাস্টে বকখানা যাই যাইকে বরমডে ওই ফিল্ড চার্চি ইয়কমা সাল পালাইজাগনে পান্ডা কতর সংযাজাগনে আগরতলানি আসাম রাইফেল থংখলাব মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ফুংনি দামচুকু সতীচিও বসংনি বানা তিসাউন তাই প্যারাটনি সেলামি ইয়াচাগনে দামচুকু সতী বাচিও মন্ত্রী অকরা হাস্টনি লুকরনি ফাইচিং ককনারগন খানা ইয়কমা সাল পান্ডা চেংজাগনে ফুং দামবাও ফুংনি হিমলাইমুনি বিসিংটে জুদা জুড়া রংনকনি পরিণায় রক আগরতলা আউলিব জুদা জুড়া লামাতে ফুঙ্গ হিমলাইন ফুং দামছিনিও তাংন কতর বুসকাঙ্গ বসংনি বানা তিসাউন হুকবার মন্ত্রী রতনলাল নাথ ফুং দামছিনি ও জুদা জুদা হাপংনি তাংনগ রংমঠারগ বসংনি বানা তিসাজাগন ফুং দামচার হাস্টেপা ইন্দ্র সেনা রেডি নালু সার্কি হাউসনি মহাত্মা গান্ধী মাংটাং খুম্বগ খুলমুং ইয়াফারেনা ফুং দামচা সতী চিবাও হাস্টেপা গান্ধীঘাট গান্ধী বেদিও খুম্বগৈ মহাত্মা গান্ধী ফাইচিং খুলমুং ইয়াফারেনা হুকবার মন্ত্রী রতনলাল নাথ পান্ডব মানজাগন হাস্টেপা দামচা সতী থাম চিবাও লিচু বাগন টংনাই এলবার্ট একা পার্গ হা কতন বাকি লাংমারিলাইন ফাইচিং খুলমুং ইয়াফারেনা খনা সারিক দামবাব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল হুকমো পান্ডব সংযোজাগন আকাশবাণী আগরতলা কেন্দ্র অকক্তমা আওয়াই খাইজাগৈ দো আকাশবাণী ককতমা আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপস ফলো খাইদি হদালাম্ব ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেস এয়ার নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককমা আপডেট মানাকায় এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাই নাগেন ইয়কমা সালন রুগী বলাইমুং গনাং সামুং কাহাম তামানি বাকি স্বরাষ্ট্র নাইকুংনি পুলিশ মেডেল ইয়াফার জাগান হাস্তানী খরকচা পুলিশ সুপার তাই খরকবুড়ি পুলিশ সেবুক বরংখা পুলিশ সুপার অমিতাভ পাল হাবিলদার শিশু রঞ্জন চৌধুরী সুবেদার সঞ্জীব পাত্র নায়ক মহম্মদ মহরম আলী তাই কনস্টেবল মৃণাল দেব বর্মা মন্ত্রী অক্রাপ প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হরগড় তিরাঙ্গা সামবুতাংনি বিসিংটে লোকরংনা হানা হামজাংনাতাই বসংনি বানানো বরম রেথানি গবাং ওংখা তিনি অরুন্ধতি নগনি অরবিন্দ সঙ্গনি বুসকাঙ্গ সংযাজাক থৈরিমা শিবির মন্ত্রী অক্রা অকক সাকা তাবুক হাস্তেও কাইচিনি হাপাংনি তাই কাইনি ফাতার হাপাংনি ব্লাড ব্যাংক টঙ্গু পান্ডব কুমনি বিসিং মানজাকা এমএলএ দীপক মজুমদার মীনারানী সরকার আকসং হরগড় তিরাঙ্গা সামুং বুতাঙ্গ তিনি কয়লা শহর তিরঙ্গ হিমলাইমুং তাই ককলাম পান্ডা কাইসা সংজাকা কয়লাশহরের উনকোটি কলাক্ষেত্র বসকাং সিমি টেবলুন খবৈ হিমবট কাইসা জুদা জুদা লামতেই লাইসুকা পান্ডব মানজাকা শিকলাতাই থমন্ত্রী টিঙ্কুরাই জেলা নাইকলপাং আকসং ইয়াং পার্টিশন হরর্স রিমেম্বরেন্স ডে রুগী কয়লাশহরের রামকৃষ্ণ কলেজের সংজাক পান্ডাব ককনারকা মন্ত্রী টিঙ্কুরাই থাইবানী ককটুমা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজাক রাখালশীল নকআউট ফুটবল বাতাইলিমুং বসকাং সালচিটকনি সিমি চেংজাগন ডিএফএনি কাজকু প্রণব সরকার তিনি ককনা থমরান থুম ও ককসাকা তাকলাই বাতাইমুঙ্গ বদল কাইচার মানজাগন নবতীবানী ককটুমা
bus kang tam nu chibriya hastani jota hankoro pherang kogoi wate wabun hene nobartib.

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আগামীকাল 80তম স্বাধীনতা দিবস, সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতবর্ষে 25 কোটিরও বেশি মানুষ সফলভাবে দারিদ্র্যমুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সবার সাহস এবং সংগ্রামকে স্মরণ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে। টিএফএ পরিচালিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা আগামী 16 আগস্ট থেকে শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। আগামীকাল 80তম স্বাধীনতা দিবস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। ভারতীয় বিমানবাহিনীর 2টি হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবর্ষণের পর প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, এই মহোৎসবটি জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের ঐতিহ্যের 150 বছর পূর্তি এবং 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত গড়ার পথে যুব শক্তির উদ্যম, আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ অবদানকে উদযাপন করতে আয়োজিত হচ্ছে। এই প্রথমবার লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনের সময় বন্দে মাতরম পরিবেশন করা হবে। এনসিসি ক্যাডেট এবং মাই ভারত স্বেচ্ছাসেবকরা জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গাইবেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মোট 2500 জন ছাত্র ও ছাত্রী, ক্যাডেট এবং মাই ভারত স্বেচ্ছাসেবক এই উদযাপনে অংশগ্রহণ করবেন। রাজ্যেও আগামীকাল যথাযথ মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। মূল অনুষ্ঠানটি হবে আগরতলার আসাম রাইফেলস ময়দানে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সকাল 9:10 জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন। 9:50 মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হবে ভোর 5টায় প্রভাত ফেরির মাধ্যমে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগরতলা শহরের বিভিন্ন রাজপথে প্রভাত ফেরি করবে। সকাল 7টায় সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সকাল 7টায় বিভিন্ন সরকারি কার্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 8টায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সকাল 8:15 রাজ্যপাল গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে মাল্যদান করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রাজ্যপাল 8:35 লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আগামীকাল বিকেল 5টায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, ভারতবর্ষে 25 কোটিরও বেশি মানুষ সফলভাবে দারিদ্র্যমুক্ত হয়েছেন। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রায় 59 কোটি অ্যাকাউন্টধারীকে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মধ্যে 32 কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টধারী। তিনি বলেন, দেশে 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদানের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 60 কোটি মানুষকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি, ডেয়ারি, মুরগি পালন, মৎস্য চাষ এবং মৌমাছি পালনের মতো কর্মকাণ্ডে জড়িত কৃষক ভাই বোনদের সাহায্য করা হয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম এবং সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। আত্মনির্ভর ভারত অভিযান আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তার ভিত্তিকে আরও মজবুত করেছে।
1: আধুনিক বিকাশকে মার্গ পর আগে বাড়নে কে সাথ সাথ পর্যাবরণ সংরক্ষণ কে ক্ষেত্র মে ভি ভারত বিশ্ব স্তর পর অগ্রণী যোগদান দে রা হ্যায়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030 কে কুছ লক্ষ্য কো হামারে দেশ নে সময় সে পেহলেই প্রাপ্ত কর লিয়া হ্যায়। রিনিউবল এনার্জি কে বিকাশ কো পিছলে কুছ বর্ষ মে অভূতপূর্ব গতি মিলি হ্যায়। হামারে বিদেশ নীতি দেশ হিত পর আধারিত হ্যায়। শান্তি, সহযোগ, সম্বাদ তথা বসুধৈব কুটুম্বকম কে আদর্শ হামারি বিদেশ নীতিকে স্তম্ভ।
0: রাষ্ট্রপতি আরও বলেন, দেশে স্বনির্ভর গোষ্ঠীগুলিতে 10 কোটিরও বেশি মহিলা সদস্য রয়েছেন। 3 কোটি মহিলাকে লাখপতি দিদিতে উন্নীত করার লক্ষ্য অর্জিত হয়েছে। সরকার আরও 3 কোটি মহিলাকে নতুন লাখপতি দিদি বানানোর লক্ষ্য অর্জনে এগিয়ে চলছে। লোকসভা এবং বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% প্রতিনিধিত্ব সংরক্ষণের লক্ষ্যে 2023 সালে নারী শক্তি বন্দন আইন পাশ করা হয়েছে। এই আইনের লক্ষ্যগুলি পূরণ হলে তা মহিলাদের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে এবং দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে ভারতের ক্রীড়াবিদদের পারদর্শিতা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাচ্ছে। সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যে তিনি সন্তোষ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সবার সাহস এবং সংগ্রামকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, দেশভাগের সেই সময়ে বহু পরিবারকে ঘর ছাড়া হতে হয়েছিল, প্রিয়জনদের হারিয়ে অসীম যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। তবে সেই কঠিন পরিস্থিতি অতিক্রম করে বহু মানুষ শূন্য থেকে নতুন করে জীবন গড়ে তুলেছিলেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আজকের এই দিনটি দেশে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষার সংকল্পকে আরও গভীর করবে এবং সবাই মিলিতভাবে বিকশিত ভারত গড়ে তোলার কাজে এগিয়ে যাবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ ও ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে দেশপ্রেম এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। আজ অরুন্ধতীনগরের অরবিন্দ সংঘ প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। রক্তদানের গুরুত্বের বিষয়ে তিনি বলেন, রক্তদানের মতো কর্মসূচির মাধ্যমে সমাজে ধর্ম, বর্ণ, শ্রেণী ভেদাভেদের মনোভাব হ্রাস হয়। রক্তদানের ফলে স্ট্রোকের ঝুঁকি, হার্টের বিভিন্ন সমস্যা অনেকাংশেই হ্রাস পায়। বর্তমানে রাজ্যে 12টি সরকারি এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। এই সংখ্যা বৃদ্ধির জন্য সরকার চেষ্টা করছে। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, মীনা রানী সরকার প্রমুখ। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কৈলাসহরে তিরঙ্গা যাত্রা ও আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। কৈলাসহরের 9 কোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে ট্যাবলোসহ একটি র্যালি বিভিন্ন পথ পরিক্রমা করে 9 কোটি কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মেঘা জৈন। এদিকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানেও বক্তব্য রাখেন মন্ত্রী টিঙ্কু রায়। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশংসনীয় সেবামূলক কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের 1 জন পুলিশ সুপার ও 4 জন পুলিশ কর্মী। তারা হলেন পুলিশ সুপার অমিতাভ পাল, হাবিলদার শিশুরঞ্জন চৌধুরী, সুবেদার সঞ্জীব পাত্র, নায়েক মোহাম্মদ মহরম আলী এবং কনস্টেবল মৃণাল দেববর্মা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় 2027 সালের আদমশুমারির জন্য গৃহস্থালী সম্পর্কিত তথ্যের জন্য প্রশ্নমালা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। প্রশ্নমালায় 40টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে রয়েছে পিতামাতার বিবরণ, আধার, মোবাইল নম্বর।

0: ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, ধর্ম এবং জাতিসহ মোট ৪০টি বিষয়ে প্রশ্নমালা। পরিবেশকে সবুজায়নের লক্ষ্যে আজ উমাকান্ত একাডেমি এলামনির উদ্যোগে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়। এলামনি অ্যাসোসিয়েশনের সভাপতি শুভব্রত দেব জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে। টিএফএ সভাপতি প্রণব সরকার আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, এবারের আসরে ৮টি দল অংশ নেবে। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আগামীকাল ৮০তম স্বাধীনতা দিবস, সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতবর্ষে ২৫ কোটিরও বেশি মানুষ সফলভাবে দারিদ্র্যমুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সবার সাহস ও সংগ্রামকে স্মরণ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে। টিএফএ পরিচালিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ১০:১০।
1: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গুলমোহর। আজকের ছবি মায়ের আশীর্বাদ, প্রথম শিল্পী আশা ভোসলে।

আশা ভোঁসলের গাওয়া এই গান গানের সাথেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গোলমোহর, আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ।

0: শিবাজী চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানখানির সাথেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যের বেতার ভাষণ বাংলা এবং ককবরক ভাষণ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও আগরতলা কেন্দ্র এবং FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আমার প্রিয় দেশবাসী নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই রাষ্ট্রীয় উৎসব উপলক্ষে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমাদের দেশ তার স্বাধীনতার 80তম বর্ষে পদার্পণ করবে। দেশে ও বিদেশে বসবাসকারী সকল ভারতীয় এই উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক, আমরা মহাসমারোহে তা উড্ডীন করি। 1947 সালের 15ই অগস্ট পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হন ভারত মাতা। সকল দেশবাসী স্বাধীন ভারতের ভাগ্যের স্থপতি হয়ে ওঠেন। আমরা ভারতের জনগণ যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগের সদ্ব্যবহার করতে পারি এবং ভারতকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেতনায় কাজ করি, এতেই স্বাধীনতার সার্থকতা। নিবেদিত প্রাণ ছাত্রছাত্রী ও শিক্ষক, উন্নয়নের জন্য তৎপর বিজ্ঞানী ও প্রকৌশলী, স্বাস্থ্য পরিষেবায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, মেহনতি শ্রমিক ও অন্নদাতা কৃষক সকলেই তাঁদের প্রচেষ্টার মাধ্যমে দেশ গড়ে তুলছেন। প্রতিভাবান ক্রীড়াবিদ, কারিগর ও শিল্পী, পথপ্রদর্শক বুদ্ধিজীবী, বেসরকারি ও সরকারি ক্ষেত্রের বিভিন্ন গোষ্ঠীর কর্মঠ সদস্য, জনস্বার্থে নিয়োজিত জনপ্রতিনিধি, বিচার বিভাগীয় কর্মী, কর্তব্যনিষ্ঠ সিভিল সার্ভেন্ট, অর্থনীতিতে অবদান রাখা ছোট বড় সকল বিনিয়োগকারী, নিঃস্বার্থ সমাজসেবী এবং স্বচ্ছতা অভিযানের অগ্রণী কর্মকর্তা, আমাদের সকল সাফাই মিত্র দেশের অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যান্য ক্ষেত্রে সক্রিয় অসংখ্য দেশবাসী এবং সংবিধানে বিবৃত মৌলিক কর্তব্য পালনকারী সকল নাগরিক রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার। আমি তাঁদের সকলের আন্তরিক প্রশংসা করি। আমি বিশেষ

করে তিন সশস্ত্র বাহিনীর জওয়ান, সকল সশস্ত্র পুলিশ বাহিনী এবং পুলিশ কর্মীদের কর্তব্যনিষ্ঠার জন্য তাদের বিশেষ প্রশংসা করি। আমি প্রবাসী ভারতীয়দের প্রশংসা করি যারা বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি করে চলেছেন এবং দূতাবাসে কর্মরত দেশবাসীদেরও প্রশংসা করি। প্রিয় দেশবাসী, আমরা স্বাধীনতা শতবর্ষ 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। অন্তদয়ের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যাতে উন্নয়নের সুফল প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছয়। আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলিকে ধারণ করে আমরা আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলেছি। ওয়ম রাষ্ট্রে জাগরিয়াম, এই বেদ বাক্য আমাদের রাষ্ট্রের জন্য সর্বদা সজাগ থাকতে অনুপ্রাণিত করে। আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন মতাদর্শের মানুষের লক্ষ্য ছিল একই, ভারতের স্বাধীনতা। স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম প্রতিটি মানুষের সঙ্গীতে পরিণত হয়েছিল। জাতির পিতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অগণিত দেশবাসী স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সমাজ সংস্কার এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উচ্চ আদর্শ তুলে ধরেছিলেন। আমি ভারত মাতার সেই সকল মহান সন্তানদের সশ্রদ্ধ প্রণাম জানাই, যাদের আদর্শ অনুসরণ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং অগ্রসর হয়েছে। আজ 14ই আগস্ট দিনটিকে আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস রূপে পালন করি। আমরা সেই লক্ষ লক্ষ দেশবাসীকে স্মরণ করি যারা দেশভাগের সময় হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান বা বাস্তুহারা হওয়ার আতঙ্ক সহ্য করতে বাধ্য হন। সাম্প্রদায়িক হিংসার কারণে লক্ষ লক্ষ মানুষকে শরণার্থী হতে হয় এবং দেশভাগের বিভীষিকা সহ্য করতে বাধ্য হন তারা। তবু নিজেদের পরিচয় বিসর্জন দেননি এই মানুষেরা। যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করে, তখন দেশভাগের ভয়াবহ পরিণতির পাশাপাশি 550টিরও বেশি দেশীয় রাজ্যকে নবগঠিত স্বাধীন ভারতের অঙ্গীভূত করার এক অসাধারণ চ্যালেঞ্জও সামনে আসে। সর্দার প্যাটেল এইসব দেশীয় রাজ্যকে বিলুপ্ত করে সেগুলোকে আমাদের স্বাধীন গণতন্ত্রের অংশ করেছিলেন। এক কৃতজ্ঞ রাষ্ট্রের পক্ষ থেকে আমি লৌহ মানব আধুনিক ভারতের ঐক্যের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের পবিত্র স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রিয় দেশবাসী, ভারতের জনগণ দ্বারা সৃষ্ট আমাদের সংবিধান নাগরিকদের অংশগ্রহণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মাতৃভূমি ভারতের অধিবাসীদের মধ্যে গণ অংশগ্রহণের চেতনা সর্বদাই বিদ্যমান ছিল। সেই চেতনাকে নতুন উদ্যমে আমাদের দেশবাসী এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতীয় অভিযানগুলি গণ অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে চলেছে, এটি আমাদের গণতন্ত্রের এক অনুপ্রেরণামূলক সাফল্য। মর্যাদা ও সুযোগের সমতা এবং ব্যক্তির মর্যাদা আমাদের সংবিধানের মূল আদর্শ। আজ সাধারণ অবস্থা থেকে উঠে আসা মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন। এটি আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে আজকের ভারতে প্রত্যেক ব্যক্তি বড় বড় স্বপ্ন দেখতে পারেন এবং সেগুলি পূরণও করতে পারেন। আমাদের সংবিধানে কার্যনির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের দায়িত্ব স্পষ্টভাবে উল্লিখিত। জনপ্রতিনিধিদের কর্তব্য হল আইনসভায় জনগণের আকাঙ্ক্ষাগুলিকে তুলে ধরা। কার্যনির্বাহী বিভাগের কর্তব্য হল জনস্বার্থ ও জাতীয় স্বার্থে প্রণীত নীতিগুলির বাস্তবায়ন। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল দারিদ্র্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিকের, বিশেষ করে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষের সমতার ভিত্তিতে সম্মানের সঙ্গে এবং যথাসময়ে ন্যায় বিচার পাওয়া উচিত। প্রিয় দেশবাসী, গত এক দশকের

কিছু বেশি সময়ে আমাদের দেশ দ্রুত অন্তর্ভুক্তিমূলক বিকাশ অর্জন করেছে, ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয়কে অগ্রাধিকার দিয়েছে এবং উন্নয়নের পথে বহু দশক ধরে চলে আসা অনেক প্রতিবন্ধকতা দূর করেছে। আমাদের দেশবাসী মহাত্মা জ্যোতিবা ফুলের 200তম জন্মবার্ষিকী উদযাপন করছেন। মহাত্মা ফুলে এবং বিপ্লবের আলোকবর্তিকা সাবিত্রীবাই ফুলে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সমতার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রেখেছেন। তাদের আদর্শকে অনুসরণ করে বিগত কয়েক বছরে সুবিধাবঞ্চিতদের উত্তরণের লক্ষ্যকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে সাফল্যের নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে। 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যমুক্ত করার ক্ষেত্রে সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রায় 59 কোটি অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মধ্যে 32 কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টধারী রয়েছেন। 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদানের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 60 কোটি মানুষকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি, ডেয়ারি, মুরগি পালন, মৎস্যচাষ এবং মৌমাছি পালনের মতো কর্মকাণ্ডে জড়িত কৃষক ভাই বোনদের সাহায্য করা হয়েছে। বিশ্ব ইতিহাস সাক্ষী যে সাংস্কৃতিক আত্মবলের উপর ভিত্তি করে উন্নয়ন গতিশীল এবং সুস্থায়ী হয়। আজ দেশে এই চেতনা শক্তিশালী হচ্ছে যে সাংস্কৃতিক গৌরববোধ একটি দেশের সার্বভৌমত্বকে আত্মিক শক্তি যোগায়। আমাদের পূর্বপুরুষেরা জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং নৈতিকতার এক অমূল্য ঐতিহ্য রেখে গিয়েছেন। আমরা ঐতিহ্য এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলেছি। আমাদের দেশ বিশ্বের বৃহত্তম এবং সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। এমনকি গ্রামের ছোট দোকান এবং রাস্তার হকারদেরও ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে। বিশ্বের অর্ধেকেরও বেশি রিয়েল টাইম ডিজিটাল লেনদেন ভারতে সম্পন্ন হচ্ছে। আমাদের দেশবাসী এবং সরকার একত্রে বিশ্ববাসীর সামনে ডিজিটাল বিপ্লবের একটি উদাহরণ তুলে ধরেছে। প্রযুক্তি ব্যবহার করে সরকার জনকল্যাণমূলক পরিষেবাগুলি দক্ষতার সঙ্গে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের দেশ মহাসড়ক, জলপথ, রেলপথ এবং আকাশপথের উন্নতির মাধ্যমে আধুনিক পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ প্রত্যক্ষ করেছে। এতে নতুন উদ্যোগের সুযোগ তৈরি হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। প্রিয় দেশবাসী, বিশ্বের অনেক অঞ্চলের যুদ্ধ ও অস্থিরতা সকল দেশকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতেও আমাদের দেশের অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী ভারতের বিকাশের হার বিশ্বের গড় বিকাশের হারের দ্বিগুণেরও বেশি হবে। আত্মনির্ভর ভারত অভিযান আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তার ভিত্তিকে আরও মজবুত করেছে। আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলার পাশাপাশি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও ভারত বিশ্ব স্তরে অগ্রণী অবদান রাখছে। আমাদের দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030-এর কিছু লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। গত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন অভূতপূর্ব গতি লাভ করেছে। আমাদের বিদেশ নীতির ভিত্তি হল দেশের কল্যাণ। শান্তি, সহযোগিতা, আলাপ আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ আমাদের বিদেশ নীতির স্তম্ভ। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে আমরা অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। আমরা
গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে অগ্রণী ভূমিকা পালন

করছি। বিশ্বমঞ্চে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাসী। আমরা রাষ্ট্রসংঘ সহ বহুপাক্ষিক সংস্থাগুলোতে বিশ্ব সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সচেষ্ট। আমাদের এই প্রয়াস অনেক দেশের কাছ থেকে জোরালো সমর্থন পাচ্ছে। প্রিয় দেশবাসী, প্রাকৃতিক সম্পদের উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ঠিক ততটাই অধিকার যতটা আমাদের। আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের কোনো পদক্ষেপ যেন ভবিষ্যৎ প্রজন্মের এই অধিকার প্রয়োগে সামান্যতম প্রতিবন্ধকতারও সৃষ্টি না করে। আমাদের সচেষ্ট থাকতে হবে যাতে তাদের জন্য আরও সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ রেখে যেতে পারি। পরিবেশ সুরক্ষায় আমাদের আস্থা আমাদের ঐতিহ্যেরই অংশ। সাঁওতালি ভাষার একটি সরল গীতে আমরা এক গভীর বার্তা পাই। পণ্ডিত রঘুনাথ মুর্মু রচিত সেই গানটির কিছু কথা এরকম। দারে গুজুক কান এলতে মেরু চেড়েই রাগ বহা দায়া হায়া গে, গুজুক কান আবওয়া জাতি ধরম দারে চেদা বাবন রাগ বহা আব অনা ইয়েলতে। এই গানে একটি গাছ পুরোপুরি শুকিয়ে যাওয়ায় কাঁদতে থাকা এক টিয়া পাখির বর্ণনা দিয়ে কবি বলছেন, ওহে আমার ভাইয়েরা, মরণাপন্ন গাছটি দেখে টিয়া পাখিটি করুণ সুরে কাঁদছে। ওহে আমার ভাইয়েরা, মানব সংস্কৃতিরূপী বৃক্ষের বিনাশ দেখে আমরা মানব সমাজের সদস্যরা কেন বিলাপ করছি না? এই গানের বার্তা হল সকল মানুষেরই মানবিক মূল্যবোধ ও প্রকৃতি রক্ষায় তৎপর থাকা উচিত। একটি সবুজ সতেজ গাছ মানব সমাজের নৈতিক ও সুস্থ জীবনযাপনের প্রতীক। এক পেড় মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অর্থাৎ লাইফের মতো অভিযানের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত ও সমবেত প্রয়াস চালানো উচিত। আমার প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মেয়েরা শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছে। এছাড়াও কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা ড্রোন দিদি থেকে শুরু করে বিমান বাহিনীতে ফাইটার কমব্যাট লিডার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতের ১৩টি স্বর্ণপদকের মধ্যে ৮টি জিতেছে আমাদের মেয়েরা। মহিলাদের আর্থিক আত্মনির্ভরতা বাড়ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিতে ১০ কোটিরও বেশি মহিলা সদস্য রয়েছেন। ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্য স্থির করা হয়েছিল। এই লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমাদের দেশ আরও ৩ কোটি মহিলাকে নতুন লাখপতি দিদি বানানোর লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। মুদ্রা যোজনার অধীনে সহায়তা প্রাপ্ত উদ্যোক্তাদের প্রায় ২/৩ মহিলা। মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার পাশাপাশি আমরা দেখছি যে তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। ভোটাধিকার প্রয়োগে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের এক উল্লেখযোগ্য সাফল্য। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% প্রতিনিধিত্ব সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করা হয়েছে। এই আইনের লক্ষ্যগুলি পূরণ হলে তা মহিলাদের নেতৃত্বকে আরও বিস্তৃত করবে এবং আমাদের গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। ভারতের জনসংখ্যার ৬৫% বয়স ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের দেশের তরুণরা প্রতিভাবান, দায়বদ্ধ এবং দক্ষ। তৃণমূল পর্যায়ে তরুণদের দ্বারা বিভিন্ন সমস্যার উদ্ভাবনী ও বাস্তবসম্মত সমাধান দেখে আমি সমাজ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় পাই। মাত্র ২৮ বছর গড় বয়সের এক তরুণ দলের সাম্প্রতিক সফল রকেট উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমাদের অনেক তরুণ তরুণী স্বরোজগারের পথে অগ্রসর হয়ে কর্মসংস্থান প্রদানের সংস্কৃতিকে আপন করে নিচ্ছেন।

তরুণ উদ্যোগীদের অংশগ্রহণে আমাদের দেশে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। বিশ্বের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো ভারতীয় তরুণদের প্রতিভা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদের নেতৃস্থানীয় পদে নিয়োগ করছে। এই তরুণরা বিশ্বমঞ্চে ভারতের যুবশক্তির সম্মান বৃদ্ধি করেছেন। আমাদের তরুণ প্রজন্ম ভারতের সোনালী ভবিষ্যতের প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমাদের ছাত্রছাত্রীরাই ভারতের ভবিষ্যৎ নির্মাতা। যেভাবে জাতীয় নিরাপত্তার জন্য সরকার ও সমাজের ঐক্য প্রয়োজন, তেমনি ছাত্রছাত্রীদের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। সর্বজনীন পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। সেজন্য সরকার এই পরীক্ষাগুলো সংস্কারের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে। এই সংস্কারগুলোর লক্ষ্য হল সর্বজনীন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের পথ সম্পূর্ণ নির্মূল করা,

সম্মিলিত প্রয়াস জরুরি। সর্বজনীন পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। সেজন্য সরকার এই পরীক্ষাগুলো সংস্কারের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে। এই সংস্কারগুলোর লক্ষ্য হল সর্বজনীন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের পথ সম্পূর্ণ নির্মূল করা, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং তরুণদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা। বিভিন্ন সরকারি প্রয়াস এবং নতুন আর্থিক কর্মকাণ্ড তরুণদের জন্য অসংখ্য নতুন সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগগুলো সম্পর্কে সচেতন হয়ে আমাদের তরুণ প্রজন্ম সাফল্যের নতুন পথ বেছে নিতে পারে। আমাদের তরুণ সমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের দেশের ভবিষ্যতের ভিত্তি। আমাদের তরুণ তরুণীরা যেন উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে থাকে তা নিশ্চিত করা পরিবার ও সমাজেরও দায়িত্ব। খেলাধুলাকে তরুণদের বিকাশ ও দেশ গড়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে। খেলো ইন্ডিয়া কর্মসূচির অধীনে স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত দেশের সকল অঞ্চলে একটি ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে। খেলাধুলার প্রসারে সরকার অভূতপূর্ব বিনিয়োগ করছে। এই প্রয়াসগুলো ইতিবাচক ফল দিচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে আমাদের ক্রীড়াবিদরা পারদর্শিতা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছচ্ছে। একদিকে আমাদের দেশে সর্বাধিক নবীন জনসংখ্যা, তেমনি প্রবীণ নাগরিকদের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রবীণ নাগরিকদের জীবনযাপনের মান উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। ৭০ বছর বা তার বেশি বয়সী প্রায় ৬ কোটি প্রবীণ নাগরিক বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের প্রতি আত্মীয়তার বোধ এবং তাদের আত্মসম্মান বোধ বজায় রাখার জন্য সমগ্র সমাজের সংবেদনশীল থাকা উচিত। প্রিয় দেশবাসী, সত্য ন্যায়ের পক্ষে মানবতা বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে বিজয় প্রাপ্তির ভারতীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত। ২৬শে জুলাই আমরা কারগিল বিজয় দিবস পালন করেছি। তার আগে ৭ই মে অপারেশন সিন্দুর শুরুর প্রথম বার্ষিকীতে আমরা আমাদের সেনাবাহিনীর অতুলনীয় বীরত্বকে স্মরণ করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই ঐতিহাসিক অভিযানটি ভারতীয় সেনাবাহিনীর অটল ক্ষমতার এক প্রমাণ। সন্ত্রাসবাদীরা ও তাদের সমর্থকদের কাছে একটি কড়া বার্তা পাঠানো হয়েছিল যে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের কৃতকর্মের জন্য শাস্তি পাবেই। সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া একটি দেশের সঙ্গে অতীতে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি স্থগিত করা আমাদের দেশের, বিশেষ করে এর কৃষকদের স্বার্থে একটি নির্ণায়ক পদক্ষেপ। কয়েক দশক ধরে নকশালবাদ দেশের জন্য এক গুরুতর সমস্যা হয়ে উঠেছিল। ভারতকে নকশালমুক্ত করা একটি বড় সাফল্য। এখন সেই নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে এক উৎসাহের পরিবেশ বিরাজ করছে এবং সর্বব্যাপী উন্নয়নের ঢেউ বইছে। বস্তার অলিম্পিকে ক্রীড়াবিদরা ও বস্তার পাণ্ডুমে শিল্পীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং বহু সংখ্যক দর্শক এই অনুষ্ঠানগুলি উপভোগ করেছেন। জাতীয় গৌরব রক্ষার জন্য নির্মিত মারাঠা সামরিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত ১২টি দুর্গকে গত বছর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এবছর ভগবান বুদ্ধের প্রথম ধর্মোপদেশের স্থান সারনাথকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারত ভূমিতে একদিকে যেমন ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক স্মারক রয়েছে, অন্যদিকে তেমনি আত্মসম্মান ও আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষার জন্য যুদ্ধ করার উল্লেখযোগ্য ক্ষমতার প্রতীকগুলিও রয়েছে। আমার প্রিয় দেশবাসী, সকল ভারতবাসীর উন্নয়ন ও কল্যাণই বিকশিত ভারত গড়ার প্রকৃত লক্ষ্য। মহান তেলুগু জাতীয়তাবাদী লেখক গুরজাদা আপ্পারাও তার একটি গানে সকল ভারতবাসীকে দেশপ্রেমের এক অমূল্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশ মনো প্রেমেঞ্চু মন্না মঞ্চি অন্ন দি।

0: మంచుమన్నా? దేశమంటే మట్టి కాదోయ్, దేశమంటే మనుషులై। এই পংক্তিগুলোর অর্থ হল দেশকে ভালোবাসো, সৎকর্মের প্রসার ঘটাও। দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে সমগ্র সমাজ। আমি আত্মবিশ্বাসী যে সমাজের অংশগ্রহণে এবং সরকারের প্রচেষ্টায় ভারতের প্রতিটি গ্রামে, প্রত্যেক শহরে, প্রতিটি বাড়িতে বসবাসকারী সকল মানুষ সুস্থ, সুখী ও সমৃদ্ধ হবে। দেশপ্রেমের এই সর্বসংহত ভাবনা নিয়ে আসুন আমরা সকলে স্বাধীন ভারতকে একটি বিকশিত ভারতে রূপান্তরিত করার জাতীয় সাধনায় নিজেদের উৎসর্গ করি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।
1: শুনলেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলায় অনুবাদ। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হয়েছে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে ভাষণের ককবরক অনুবাদ। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হচ্ছে।
3: আনি খাপাংনি হানি লুকুরক খুলুমখা ইয়কমা শালনি সেকাংনি সানজাও নরক যতন আং বসংতের নি বাগেই খাকা হামিয়া ফারো। তাই দাম কিসাশকনি উলখেন চিনি হা ইয়কমা মানমানি বিশি চারচি কামানি জরা কাহাম চেংনাই। অ হা তাই বুইহাওয়া তংনাই ভারতনি যত লুকুরক অ তেরন খাতুংমা বাইখে পালায়ো। চিনি পালিকাই থাম বানা চিনি ইয়কমা মানমানি মারি আবন চং খাতুং সুগী কবন রুও। চি চুকুরা ব্রুইচিসনি বিশিনি অগস্ট তালনি শালচিবা ভারত আমা বুইবাই তলজাকি খাজাকমানি ইয়াকনি ইয়কা। হানি যত লুকুরক ইয়কজাক ভারতনি কপালন স্নামনাই অংখা। চং ভারতনি বরক চিনি ইমাংন মুখথাং খ্লাইনা জরান সামুং থেপাই দঙ। তাই ভারতন যতনি কাহাম হাক্তর স্নামনা ওয়ানছুক মুংবাই সামুং খ্লাইনা আবন ইয়কমা মানমা চাসুক মুং। খাওয়ারে সেরংনাই তাই ফরংনাই কিয়ক মুংনি বাকে সাক্তারনাই সই শিকরং তাই ইঞ্জিনিয়ার সাকহামনি সামুংবাই গদালজাক ডক্টর তাই সাক্ষাম সেবুক রক কলমতে খিকলাই সামুং তাংনাই তাই চামুং যুগালনাই হুক বাখলাইনাই রক বাইথাংনি জাইতুক মুংবাইখে হাকতর্ণ স্নামুই দঙ্গ। উক্তি গনাং থংনাই রক সনাম করং এবা রোবাইফাং রক লাম ফনুকনাই এলম করং রক বাইথাং তাই যত বুখাকনি কসরাং আদংসং লুকু হামক্রাইনি বাকি চংজাক লুকু আদংসং মানকুবুই রিথানি গদালজাক আদংসং সামুং তাংকসরাং সিভিল সার্ভেন্টসং রাংথং হামসারুথানি গদালজাক চিকন কতর যত রাং বকনাই শাক হাম ওয়ানসুকিয়া চুবানাই তাই সাপসুত্রা তাংবতাংনি বিসকাংনি সামুং তাংনাই চিনি যত সাফাই মিত্রসং হাক্তরনি ইয়ক মুঙ্গ নাংকুকমানি মারি রই দঙ্গ। কুবুরনি বখাগ সরাংজাক গবাংমা হানি লুকুরক এবা

কেরঙ্গো থলচাক ইয়াফাং খ্লাইথাইনো খ্লাইনাই যত হানি বরক বসং হামসারি থানি নাংকুকমানি গদালমুং তঙ্গ আং বরক যতন বখাবাই বরম ইয়াফারু বদল কাইথামনি সেংক্রাক শিক্লারক যত ইয়াকতাল দিনাই পুলিশ বদল তাই পুলিশনি আদংরকনি খাওয়ারচাক সামুংনি বাকি বরকন আলাইদাকে খা কাহাম ইয়াফারু হায়ুং বেরেম ভারতনি বরমন বাংরেনাই বুইহাওয়তংনাই ভারতনি বরকরক তাই ফুরাইনি সামুং তাংনাই হানি লুকুরকন আং বলায়ু খাপাংনি হানি লুকুরক ইয়কমা মানমা বিশি নৈরা ব্রিচিসনি জরা কিয়কজাক ভারত স্নামনা বাকি চং সকাংলাই দঙ্গ খাবিসংনি ওয়ানসুক মুম্বাইকে চিনি সমাই দঙ্গ কিয়কমানি মানমারি যত বরকনি থানি সগৈরানি চিনি খুরুম্পুই টংখর তাই ইয়কমা চবানি নাহার মুংন কবাগৈ চং কতাল কিয়ক মুংনি নাহার মুঙ্গ হিমজাক বয়ং রাষ্ট্রের জাগ্রিয়াম বেদনি অ কক চংন খাবাচারি ও হানি বাকি জেফ্রুফানো সিচাই তংনা বাকি চিনি ইয়কমা চবা খ্লাইনাই জুদা জুদা লামতে হিমনাই বড় রকনি নাহার মুংলে কাইসানো ভারতন ফিয়কনানি স্বদেশী চবা অঙ্গি টংমা জরাও বন্দে মাতরম জনগণমন রচাপ মুংসনাম জাক্কা বসংফা মহাত্মা গান্ধীনি তিদুল মুংবাই গবাংমা বরক রক ইয়কমা চবাও গদালখা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর হদা চাপনানি এম্বা হানো নাইকলনানি কুচুক নাহার মুংন স্নামখা ভারত আমানি যত কতর বসারকন আং খরক বমুই খুলম বরগনি লামফনুকমা বাই হিমই চিনি হা ইয়কমা মানখা তাই সেকাঙে হিমখা তিনি অগস্তালে সালচিব্রী তিনি নিশালো চং খাকমানি নাসলে মুংসালন মৈতু খ্লাইমানি সাল হনে পালায়ো চং অখরক রাসাই রাসাই হানি লুকুরকন মৈতু খ্লায়ো যে বড় রক হা খাক মুংনি নাসলে মুংনি ফের থাই তাই বেলাই তংকে সেব ক্লাইনাই রক বসং নাসলে মুংনি বাকি গবাংমা বড় রক নক হুক ইয়াকারনা নাংখা তাই তংকেশেপনি জংজাল সয়নানি নাংখা হাইফানো বরক বরকনি সিনিমুংন ইয়াকারলিয়া জেফ্রুচিনি হা ইয়কমানি মানখা আ জরা হা খামানি কতর দেরা মুংনি লগে লগে কাই বারা বাজিনি সাই গবাং হা কতাল ইয়কমা মানজাক ভারত বাই মানজুনানি ব কাইসা কতর বাদাইমু সর্দার প্যাটেল রাজা নাইকলজাক হাফাংন সবাই চিনি ইয়ক সাজাক লুকু রায়দাও আবরকন খপখা কাইসা খাতহারিজাক হা অঙ্গুই কতাল ভারতন থানসা খ্লাইনাই রবাইফাং লৌহপুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলনি সামুংন আং খালনই খুলুম খাপাংনি হানি লুকুরক ভারতনি বড় রক বাই স্নামজাক চিনি কেরং লুকু গদাল মুংবাই নাংথারজাক লুকু রায়দানি ইয়াফাং ভারত হাও তংনাই লুকু মানজাক মুংনি গদাল মুং জে ফুরফানো তংমানি নুগু অওয়ানসুক মুংন গদাল চুক সামুং বাইখে চিনি হানি লুকুরক সকাঙ্গই হিমুই টঙ্গ বসং তাংবুতাংন লুকু গদাল রুমুংনি বাকি সকাঙ্গই তলাঙ্গই টঙ্গ আবন চিনি লুকু রায়দানি খা বাচা জাকনাই মানমুং সনামমুং তাই জরানি বাক্সা তংমুং বাইথাংনি বরম চিনি কেরংনি নাহারমুং ইয়াফাং তাবুক টংকসং আমচাইনি বরক গবাংমা বখাগো ওয়ানামা সিংসা গদালমুং ফুনুগৈ টঙ্গ আপুবাই আনি পৈত তেইব বাঙো তামনি হেনবা তাবুকনি ভারত ইমাংনুগৈব মানো তাই আবনো সুপুঙ্গৈব

আনু চিনি কেরং রায়দানি সামুং বখরি তাই থলজাক কেরং বেদেকনি পজা সরাই সাখে সাজাক তঙ চংজাক লুকু আদংনি পজা উংখা ব নাইকল নাই লুকুরকনি নাইমুং ব সানানি নাংনাই সামুংনি পজা থলজাক নাই রকনি সামুং উংখা লুকু হামক্রাই তাই হানি হামক্রাইনি নাহার মুংন সামুঙ্গ ফনাংনানি মান কুবৈরনাই সামুং বাইগদালজাক যত বরক রকনি খ্লাইথাই উংখা বিয়ালনি বাগৈ কোনো বরক মান কুবৈ মানিয়া উংয়াতৈ যত বরকন আলাইদাখে কারজাক বসংনি লুকুরকন কানবাকসা খ্লাই বরম বাইখে জরানি বিশৃঙ্গ মান কুবৈ মাননানি নাংনাই খাপাংনি হানি লুকুরক থানাই বিশি চিনি কিসা কবাং জরাও চিনি হাও বেলাই কদখে কিয়কমুং উংখা টংগরং তাই কিয়কমুংনি গদালমুংন বসকাঙ্গ তনি জাক্ষা কিয়কমুংন কেবেঙ্গই কবাংমা কচাম ফেরন নর জাক্ষা চিনি হানি লুকুরক মহাত্মা জ্যোতিবা ফুলেনি বিশি নৈরা আচাইমা শাল পালাই দো মহাত্মা ফুলে তাই জবানি চাতি সাবিত্রীবাই ফুলে হদা সৈবুজ রং বরী ফান বাংরানি তাই বাক্সা মানথাইনি বখাক লাইবুমানি জুবামুং রেখা বিনি নাহার মুং রুগৈ থানাই বিশি কিসা সুকনি বিশৃঙ্গ কারজাক বসং ন সকাঙ্গৈ তালাংনা নাহার মুং ন হাক্তর পুইলানি সামুঙ্গ তনিখা বরী রকনি রংনি বখাগ হামসামানি কতাল নুকমারি নুগৈমানখা খরক নৈচিবা রজাক নিশাই গবাং বড় রকন বিগ্রানি ফিয়ক থানি চুক সামুং মানখা হায়ুংনি যতনি কতর রাংথংনি তাংবতাং মন্ত্রী বখরক জনধন যোজনানি বিশিংতে উংয়াখে ন খরক বাচি চুকু রজাক বড় রকন ব্যাংকনি অ্যাকাউন্ট খুলগৈ রজাক্ষা আর নি বিশৃঙ্গ খরক থামচিনৈ রজাকনি কবাং ন বরৈ খরক চারচি রজাক বরকনি বাগৈ রেশন মাগনা রমানি বিশৃঙ্গতৈ বরকনি চাথাই নাইমথাং সরাইসা খ্লাইজাক্ষা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনানি বিশৃঙ্গতৈ খরক চিদক রজাক বরকন বিশিও খক বা রাসাই রাংনি মাগনা শাক নাইনানি সেব রজাক্ষা কিষাণ সম্মান নিধি এবা কিষাণ ক্রেডিট কার্ড বাই ক্ষেত খ্লাইনানি মাল মাতা রিনানি তক রিনানি আর রিনানি তাই পিয়া মধু রিনানি হাই নাহার মুংবাই গদালজাক হুক বা খ্লাইনাই তাকুক পুখুক সং ফান মানবাইখা হায়ুংনি লাইবুমা সাক্ষী দঙ্গ হুকুমো তাই বাই থাংনি ফান বাই খ্লাইজাক কিয়কমুং কদ তাই দংসুকনাই তাবুক হাক্তর ও সিচামুং উঙ্গৈ তঙ্গ হুকুমো জংসামুংনি ওয়ানসুকমুং হাক্তর জনার্থানি কথার ফানরু চিনি আচাই সেকাংসং সিমুং সয় সিমুং হুকুমো মুকুমো ফলা কথার তাই লাম কাহামনি তংমুং কাহামন ইয়াফারে কলাংখা চং কিয়কমুং তাই তং বয়ারন তৈয়ৈ সেকাঙ্গৈ তঙ্গ চিনি হাও হায়ুংনি যতনি কতর তাই কাহাম ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ন কিয়গ্রী রেখা কামিনি চিকন চিকন ফালনক রগব ডিজিটাল পেমেন্টস খ্লাইজাগৈ তঙ্গ হায়ুংনি খাকসানি কবাং রিয়েল টাইম ডিজিটাল ট্রানজ্যাকশন ভারত উঙ্গৈ তঙ্গ চিনি হানি লুকুরক তাই হাফাং কথাওই ডিজিটাল চবানি ফুনুকমারি হায়ুংনি বসকাঙ্গ ফুনুকা টেকনোলজি ন সামুঙ্গ থেপাই হাফাং লুকু হামক্রাইনি স্বপ্ন কাহামখে যত বরকনি থানি সগৈ রেখা চিনি হাও হাইওয়ে ওয়াটারওয়ে রেলওয়ে তাই এয়ারওয়ে মুঙ্গৈ

কতাল ইনফ্রাস্ট্রাকচার বেলাই খেয়ে ফুয়ার যা গেটঙ্গ আবো বাই কতাল স্নাম খর ফাং সঙ্গে জরা কাহাম আচাইতঙ্গ কতাল আজি মুংনি লাম নুক জাগৈতঙ্গ তাই রং বকনাই রকনি পৈত রাগ রগৈ তঙ্গ খাপাংনি হানি লুকুরক হায়ুংনি কবাং মা বখাগ জবা তাই লীলাক জাক তংমুংনি বাকই যত হাক্তরন হামিয়ামারি ক্লাই তঙ্গ আবহাই তমুঙ্গব চিনি হানি রাংথং যতনি কদ খে সকাঙ্গই রাংথং কাহামনি মারি অঙ্গই সকাঙ্গই তঙ্গ রাংথংনি ওয়ানসুকমান রগৈ ভারতনি কিয়কমুংনি খাচিকমা হায়ুংনি খাচিকমুংনি কুসং নৈনি সেলাই কদ ও তংনাই বাইথং চুকজাক ভারত চিনি রাংথংনি সকাংমুং তাই বসং নাইমাথাং তৈব কারাক উংখা কতাল কিয়কমুংনি লামতৈ সকাঙ্গৈ থংমাবাই বাক্সা তংখর খাতিমুংনি বখাকব ভারত হায়ুং বেরেম বুসকাঙ্গ তঙ্গৈ গদালমুং রৈ তঙ্গ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030 নি কিসাসক নাহারমুংন চিনি হা জরানি সকাংন মানি পাইখা রিনিউয়েল এনার্জি নি কিয়কমুঙ্গ বিশি কিসা সকাংনি সিমি কিয়কমুং বেলাই কদ উংখা চিনি বুই হানি হালক তৈমুং হানি হামক্রাইন নাইসিগৈ চংজাক ফান চুবামুং কথামুং এবা বসুদেবা কুটুবকম নি নাহারমুং চিনি বুইহা হালকনি থংলা রাংথং চুবামুং বাংরিনা এবা কনৈনি হালকন তৈব গড়া খালাইনানি বাকই জং গবাং মা হাক্তর বাই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট খালাইকা গ্লোবাল সাউথনি হাক্তর জং সকাঙ্গৈ মারি বউই তঙ্গ হায়ুং বেরেম চিনি বরম বাংরগৈ তঙ্গ জং রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার ও বৈতখলায়ু চিনি চাইতকমুং হায়ুং মথা ইউএনও ন খবুই মাল্টি লেটারেল অর্গানাইজেশনও হায়ুংনি যত আদং তংনাবাগৈ চিনি অ চাইতুমুঙ্গ গবাং মা হাক্তরনি কতর খা ফুরমাব মানি তঙ্গ খাপাংনি হানি লুকুরক হাবারনি মানুয় চিনি আচাই কতাল সংনি ব আশুক ন মানথাই তঙ্গ জেসুক মানথাই চিনি তঙ্গ চং আবন সাকথারনা নাংনাই চিনি জেসা সামুংনি বিশিংতৈ আচাই কতাল সং ও মানথাই নাহারথানি কেবেমুঙ্গ ক্লাইয়াতৈ চিনি সাকথার মুং আবন উংথাই চং বরক ন তৈব খরুমপুই হাবার ইয়াফার মান্নাতৈ তংখর কাতিমুংনি বেচেব চিনি পৈত চিনি সিরি সিটি বাই গদালজাক সান্থালি কক বাই কাইসা খনাথক রচাপমুঙ্গ চং কুথুক কক বিটি মানো পণ্ডিত রঘুরাম বাই সৈজাক অ রচাপমুংনি কিসাসক ককথাইরক অভাই দারে গুজুক কাঞ্জেলতে মিরো চেনেও রাগ বিয়হা দাহা হে আগে গুজুক কান আবোয়া জাতি ধর্ম ধারে চেদম বাবুন রাগ বেহা আবো আনা জেলতে অর চাপমুঙ্গ ফাংসাবু ফাং থৈসগৈ থাংমানি ফের কাপ্তুতৈ খা খামচা ককন ককলব নাই সাইখানার মানে ও আনি তাকুক বুফাং থৈজাকনগৈ আকতাক খায়ক জাগৈ কাবুই পুঙ্গ ও আনি তাকুক সং বরকনি হুকুমুনি বুমুল বুফাং কমরমানি নগৈ চং লোক হাদানি বরক রক তামুনি খা খামজাগিয়া ও রচাপমুংনি কক বিটি ওংখা অবন যত বড় রকন বরকনি মূলা যা তাই হাবার খাঁটি না বাকই সাকতারনা নাংনাই ফাংসা খরাং সাজাক বুফাং বরকনি গরং তাই হাবার কাহামনি কাহাম মারি এক পের মাকে নাম এবা লাইফস্টাইল ফর এনভাইরনমেন্ট এবা লাইফ হাই তাংবতাংনি ওয়ানসুক

অন্য কশল যতন হাবার খাটি না বাগেই শাক বাই থাং এবা পালখে শাক থার না নাং নাই আনি খাপাংনি হাকতনি লুকুরক রুংনি দিখালো আনি বেরই বসারকনি চাষামুংনু গই আনি খা বেলায় খেন সরাঙ্গ তে আবহাই খেন হুক বারনি ফলিমুং বাংরথানি দ্রোন দিদিসনি সিমি চেঙ্গই এয়ারফোর্স চবা খ্লাইনাই তৈফাং জরা যত থায়ন বুড়ি রকনি বাংমুং বাংরগৈ ফাইকা সালকিসা সকাং গ্লাসগো সংসাচাক কমনওয়েলথ গেমস ভারত কাইচি থাম রাংচাকনি মেডেল নি বিশিং কাইচার ন চিনি সাজুক সম্মান খা বুড়ি রকনি রাংথং রাগরগৈ ফাইকা সেলফ হেল্প গ্রুপ খরক চি রজাক বুড়ি আদং রক তঙ্গ খরক থাম রজাক লাখপতি দিদিস খ্লাইনা বাগৈ টার্গেট স্নাম যাক্ষা তেই অ নাহারমুং ই খেপেন অঙ্গি পাইখা তাবুক চিনি হাক্তর তেইব খরক থাম রজাক বুড়ি রকন লাখপতি দিদিস স্নামনানি নাইমুংনি বখাক সকাঙ্গি টঙ্গ মুদ্রা ইউজনানি বিশিং তৈ চুবাচু মান্নাই সামুং তাংনাই রকনি বিশিংও থামনি বিশিংও নৈন অংখা বুড়ি রক বুড়ি রকনি রাংরিনি বাকি শাক শাকন চুবাচু খ্লাইনা বাকি সামুং তাংমানি বাই বাক্সা যং বরকন জুদা জুদা দি খলব তৈ ফাংনি সামুং খ্লাইমা নুগি টঙ্গ ভোট রেথানি বুড়ি রকনি গবাং খে মানচাকমুং চিনি লুকুফান রায়দানি বাকি বেলাইন কাইসা নাংকুকমানি চাষামুং লোকসভা তেই হাস্তিনি বিধানসভারগ বুড়ি রকনি বাকি 33% আচুক থাই খাতিনা বাকি নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 বিশিও পাস খ্লাই যাক্ষা ও কেরংনি নাহারমুংনি সামুং মুখথাং উংখে বুড়ি রকনি সাকথারমুং তেইব বাঙানো তাই চিনি লুকুফান রায়দাব তেইব রাগ উঙ্গানো হাক্তুনি লুকুরকনি বিশিং রাও দকচি বা ন বিশি থামচি বা উমরনি কিসা অ শিখলা শিখলি রকন চিনি যতনি সিলাই কতর ফান চিনি হাক্তুনি শিখলা শিখলি রক মানসুকরং খাক রাগ তাই শিকরং গ্রাসরুট লেভেলও জুদা জুদা কেবিং মুংন চাষারি না বাকি শিখলা শিখলি রকনি ওয়ানসুক মুং তাই মুখথাং ইয়াপ্রি রকন নগৈ দফাতে হাক্তনি বাকি বরকনি খ্লাইথাইন আং ওয়ানসুগৈ মানু অমর নৈচি চার বিশিনি দলসা শিখলা রক সালকিসা সকাং নখায়ুঙ্গ সাকসেসফুলি রকেট রহরমানি বিশিংতৈ নখায়ুং দিখলো কাইসা কতাল চেংসামুং উংখা চিনি গবাং মা শিখলা শিখলি রক শাক শাকনি সামুং তাংনানি লামাও হিমৈ টংমাবাই বাক্সা সামুং মানথগ্রি মুংনি হুকুমু নব ইয়াচাগৈ নাখা চিনি শিখলা শিখলিনি সাকথারমুং হাকতর কাইসা গরাক স্টার্ট আপ ইকোসিস্টেম আচাইখা হায়ুংনি কতর কতর এন্টারপ্রাইজ রক ভারতনি শিখলা শিখলি রকনি ট্যালেন্ট তাই খাতিমুং নগৈ বেলাই নোয়ানা যাক তাই বরকন তৈ ফাংনি সামুং ইয়াফারি দঙ্গ আবহাই শিখলা শিখলি রক হায়ুং বেরেম ভারতনি শিখলা শিখলি রকনি ফান্ন তৈব জানারেখা চিনি শিখলা শিখলি রক ভারতনি থিনাংন তুই আনি পৈত ন তৈব রাগ খ্লায়ু চিনি সেরংনাই রকন থিনাং ভারতন স্নামনাই রক হাক্তরনি নাইমথাংনি বাকি জেতি খে হাফাং তেই লুকুনি বিশিং থালাইমুং নাঙ্গ আবহাই খেন সেরংনাই রকনি তাবুকনি তেই থিনাংনি নাইমথাংনি বাকি আশেকন সাকথাল্লাই সামুং খ্লাইনা নাঙ্গ আমচকমুংনি বিশিংতৈ সেরংনাই রকনি বাকি সেব কতালনি দকার ফিয়গৈ রুও আবুনি বাকি হাফাং বিনি সেলাইমুংনি গবাং মা ইয়াপ্রি কতাল রমখা অ সেলাইমুংনি নাহারমুং উংখা আমচকমুংনি দিখল লাম হামিয়া রমমুং ন কাসুনানি তাই সেরাই সেরাই আমচকমুং
তাই

শিখলা শিখলি রকনি বাকি পয়তো খ্লাইজাক খ্লাইতি সানানি হাফাংনি সাপথারমা বাই তাই কতাল কতাল রাংথংনি সামুং বাই শিখলা শিখলি রকনি বাকি গবাং মা শেপ আজাইখা ও শেপ রকনো ইয়াচাগৈ চিনি শিখলা শিখলি রক চাসামুংনি কতাল লামা সনামুই তিসাউই মানো চিনি শিখলা শিখলি রকনি শাক তাই বখা কাহামন বসংনি থিনাংনি থং তেই চিনি শিখলা শিখলি রক খাতঙ্গই সেকাঙ্গই থাংথানি নক নুখুংতে হদানি সামুং খ্লাইথাই দৌ থুংমুংন শিখলা শিখলি রকনি চাসামুংতে দফা স্নামুংনি বাকি কাইসা লামা অঙ্গই কাশাখা খেলো ইন্ডিয়া তাংবতাংনি বিশিংতে আমচাইনি সিমি ন্যাশনেল লেভেল জরা হাক্তনি বেবাক আমচাইনি বাকি কাইসা থংমুংনি ইকোসিস্টেম স্নাম জাখা থংমুংনি দিখল হাফাং নাংকুক মানে ইনভেস্টমেন্ট খাই দো তাই বিনি চাসামুংব মানই দো হায়ুং বেরেমনি থংমুংগ চিনি প্লেয়ার্স রোগনি পারফরমেন্স তাই চাসামুং অঙ্গিন দো চিনি হাক্তরো শিখলা শিখলি রক বাংফানো অমর চাকরা রোগব বাঙিন দো অমর চাকরা রোগনি হামক্রাইনি বাকি হাফাং জুদা জুদা ইয়াপ্রি রমখা অমর বিশি চিসনি সেলাই কবাং খরক দগ রাজাক অমর চাকরা রোগনি বাকি বিশি বা রাসাই রাং মারি জরা সাকহামনি শেপ দো যত ফাইসিংতেই হদানি অমর চাকরা রকনি ফাইসিং লুকু রকনি চুবামুং টংনা নাংনাই বরকনি খাচুক সা অংনা নাংনাই তাই বরকনি চাচাকমুংন বরম রিনানি নাংনাই খাপাংনি হাক্তনি লুকু রক কুবুইতেই সৈলামনি বিশিংতেই হামিয়ানো কাশুই কপলাই অংমানি ভারতনি শ্রী সিতিনি সিমিন জয়াউই দো আবনতিয়েই চং কুংব চুগো জুলাই তালনি সাল নুইচি দগো চং কার্গিল বিজয় দিবস ন পালাই লাইখা আবুনি সেকাং মে তালনি স্নি সালমারি ও অপারেশন সিন্দুরনি বিশি খনমা সালো চং চিনি খাকরাক সেঙ্করাক রকনি পৈত কপুলুং ফান্ন মৈতো খ্লাই লাইখা সামুং সিত্রা তাংনে রকনো কেবেঙ্গই খ্লাইজাক তাংবতাং লাই বুমা রুগজাক ভারতনি সেঙ্করাক রকনি ফান্ন বলায়ু আবো বাই সামুং সিত্রা তাংনাই তাই বরকনো চুবানাই রকনো কেরাক ককতমা তুনসাই রিজাক্ষা বরক জেসা থায়ো ফানো হইজাক তংথুং বরকনি হামিয়া সামুংনি বাকি বরক মাজরা বেরজাক নাইন সিন্ধু তৈ কক খালাইমানো রসাইনামা আবো মহাই কাইসা হাক্তর বাই খাজাক্ষা জেরক সামুং সিত্রা তাংনে রকন থাইরুও হাক্তরনি নাই মথাংনি বাকি তেই হুকবার খ্লাইনাই রকনি কক্ন ওয়ানসুগৈ ও ইয়াপ্রি রমজাক্ষা থানাই বিশুও বসং বরম নাই মথাং বাই স্নামজাক শিরে সিতিনি মারাঠা সেঙ্করাক রকনি কাইচিনৈ দুর্গণ ইউনেস্কো হায়ুং বেরেমনি শিরে সিতি থাইনি বরমনি গসিমগ্রখা ও বিশুও সারনাথ সুব্রায়ুং বুদ্ধনি পৈলা ককতমা সামানি থাইন ব ইউনেস্কো হায়ুং বেরেমনি শ্রী সিতি থাইনি গসিমুংরেখা ভারত হাসাকাও ভগবান বুদ্ধ বাই করংজাক মনুমেন্ট রক সিমিয়া ফিয়া চিনি শাকনি বরম নারুকনা বাকি তেই চিনি শ্রী সিতিন মথাংনা বাকি জবা খ্লাইনানি ফান গনাং চিনি সেঙ্করাক রকনি মারি রকব দঙ্গ আনি খাপাংনি হাক্তরনি লুকু রক কাইসা হামসাজাক তেই জনারজাক ভারত নামনানি সয় নাহারমুং উংখা যত ভারতনি লুকু রকনি চাষামুং তেই হামকারাই তেলেগু কক বাই হদা হামজাকনাই সেই করং গুরজাদা

0: আপারাও বিনিকাই সারচাপ মুং বাই যত ভারত নিলুকু রকন হাক্তর্ণ হামচাকনানি কখন বেলাই খেন বলাইখা বহাই হিনী শাখা দে সামুনু প্রেমিন চুমান্না মঞ্চি আন্নাদি সকাং দেশমান্তে মট্টি কাদৈ দেশমান্তে মানুষুলৈ অ কক থাইনি কক মাং ওখা হাক্তর্ণ হামচাকি কাহামখে টংনা বাকৈ হাক্তর হেনকে হা সিমিয়া হাক্তর ওখা বিনি লুকু বসং আং পৈতখলায়ও হদাতে হাফাংনি সাকথারমা বাই ভারতনি যত কামি আগুলি তেই যত নুখুংনি লুকু রকনি টংকচাং সাক কাহাম তেই চাসামুং উঙ্গান ফাইদি যত ন হামচাকমানি বিশিংতেই চিনি ইয়কসাচাক ভারত ন হামচাচাক ভারত স্নামথানি বাই থাং ইয়াফারলায়ান হামবাই জয় হিন্দ জয় ভারত।
1: এতক্ষণ শুনছিলেন আশিতম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে ভাষণের ককবরক অনুবাদ। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হয়েছে।

আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 15ই আগস্ট শনিবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম, সকাল 6টায় অমৃতবাণী, 6:10 শুনবেন স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল নলেন্দ্র সোনা রেড্ডির

আর শোন, সকাল 7টায় শুনবেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী কর্তৃক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের ধারাবিবরণী আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 10টা বেজে 10 মিনিটে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ, 10টা বেজে 15 মিনিটে ককবরক সংবাদ, 10টা বেজে 20 মিনিটে শুনবেন স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার বেতার ভাষণ, আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 11টায় শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 12টা বেজে 5 মিনিটে শুনবেন লোকগীতি, 12টা বেজে 30 মিনিটে মনের মতো গান, দুপুর 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1টা বেজে 5 মিনিটে শুনবেন হিন্দি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1টা বেজে 30 মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1টা বেজে 40 মিনিটে শুনবেন শ্যামাসঙ্গীত, দুপুর 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2টা বেজে 30 মিনিটে শুনবেন মনসা মঙ্গল, 3টা বেজে 5 মিনিটে শুনবেন ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6টা বেজে 30 মিনিটে শুনবেন মনসা মঙ্গল, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7টা বেজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7টা বেজে 45 মিনিটে ও 7টা বেজে 55 মিনিটে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8টা বেজে 10 মিনিটে শুনবেন স্বাধীনতা দিবস উপলক্ষে বেতার প্রতিবেদন, রাত 8টা বেজে 30 মিনিটে শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, রাত 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9টা বেজে 30 মিনিটে শুনবেন লালকেল্লায় মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা এবং ককবরক অনুবাদ। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর গাড়িতে এখন সময় রাত 10টা বেজে 33 মিনিট হয়ে 10 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।